0: আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমি জেসমিন কাজল, আমার সাথে আছে ফয়সাল। আমরা ডাইভার্স 102.8 FM এ শুধু বাংলা টিমের সাথে। আপনারা যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা।
1: ধন্যবাদ কাজল। তো আজকে আমরা আপনাদের সাথেই আছি এবং আজকে আমাদের দুজন গেস্ট বাংলাদেশ থেকে জয়েন করবেন।
0: হ্যাঁ, একটু টেকনিক্যাল আমরা চেষ্টাতে আছি, ওনারা আমাদের সাথে জয়েন হবেন,
1: জয়েন করবেন। এবং আমাদের আজকের একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, যে বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি যে অনেক চাইল্ড অ্যাবিউজের ঘটনা ঘটছে, খুবই হরিফিক ঘটনা। তো বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড সেফগার্ডিং বা চাইল্ড অ্যাবিউজ এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বাংলাদেশ থেকে দুজন দুইটি ক্ষেত্র থেকে ইনভাইট করেছি। আপনারা যদি এই বিষয়ে কথা বলতে চান বা আপনাদের অভিজ্ঞতা, অফকোর্স আমরা বলবো না যে আপনি কোনো কনফিডেন্সিয়াল কোনো কিছু শেয়ার করবেন, বা আপনার যদি কোনো অভিমত বা অভিজ্ঞতা শেয়ার করতে চান আমাদের সাথে কানেক্ট করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 07568686863। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমি ফয়সাল হাদি এবং
0: আমি জেসমিন কাজল,
1: জেসমিন কাজল, আমরা আপনাদের সাথেই থাকবো।
0: হ্যাঁ, আমরা চেষ্টা করছি যতক্ষণ না ওনারা লাইনে আমাদের সাথে আসছেন, আমরা এর মধ্যে কিছু গান শুনি, কারণ
1: গান শুনি বা
0: কথা বলবো।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশের চাইল্ড অ্যাবিউজ বা বাচ্চাদের যে নির্যাতন আছে, যে অবস্থা আছে, এসব নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা এই দেশেও চাইল্ড প্রোটেকশন বা সেফগার্ডিং যে ইয়ে আছে, আমরা একটা কম্পেয়ার করবো।
0: হ্যাঁ, অবশ্যই কম্পেয়ার করবো।
1: Everywhere child protection is important.
0: Important. আমাদেরকে আমরা অনেক কিছু জানতে পারবো, আর হয়তো আমাদের দেশে যদি ওই সিস্টেমগুলো না থাকে, আমরা এর থেকে কিছু জিনিস আজকে শিখবো। আমি যেটা
1: ডেফিনেটলি, কারণ চাইল্ড প্রোটেকশন বা এটা হচ্ছে ইউনিভার্সাল বিষয়, এটা
0: সেফগার্ডিং। হ্যাঁ,
1: সেফগার্ডিং এগুলো হচ্ছে যে চাইল্ড যে রাইট আছে, তাদের যে অধিকার আছে, এগুলো হচ্ছে ইউনিভার্সাল বিষয়। এবং প্রত্যেকটা কান্ট্রি এই যে ইন্টারন্যাশনাল যে কনভেনশন, চাইল্ড চিলড্রেন কনভেনশন আছে, এগুলোতে বাংলাদেশেও সাইন করেছে। কিন্তু তো সেই হিসাবে ইন্টারন্যাশনালি সবগুলো দেশের একটা অব্লিগেশন থাকে ওই রাইটগুলো প্রোটেক্ট করার জন্য। তো আমরা আজকে আমরা এই একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়,
0: খুবই সেনসিটিভ,
1: খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে আমরা এই জন্য আমরা এই বিষয়টা নির্ধারণ করেছি। আমরা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক হরিফিক ঘটনা আমরা শুনি বা দেখি। তো এই
0: অনেক ঘটনা আমরা শুরুটা শুনি, কিন্তু মাঝখানে কি হয় আমরা তা কিছুই জানি না।
1: তো এই জন্যই আমরা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে যারা এই অঙ্গনে কাজ করছেন, তাদের বিশেষ দুজনকে আমরা ইনভাইট করেছি তাদের কাছ থেকে। আমরা
0: একজন হচ্ছেন এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে, আর একজন হচ্ছেন আমাদের বাংলাদেশের ল থেকে। হ্যাঁ,
1: তো আপনারা সাথেই থাকুন।
0: হ্যাঁ, আপনারা আমাদের সাথেই থাকুন। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি নিজে শুনুন, অন্যদেরকেও প্লিজ শেয়ার করুন। আমাদের ফেসবুক, যারা আমাদের সাথে ফেসবুক লিঙ্কে আছেন, ফেসবুক লাইভে আছেন, আপনারা প্লিজ শেয়ার করুন। আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন 07568686863 এই নাম্বারে। তাহলে চলুন আর একটু সময় নিয়ে আমরা
1: গান শুনবো।
0: হ্যাঁ, একটু গান শুনি।
1: আমার ভাষায় লিখে তাহলে আমরা আমাদের অতিথিরা কানেক্ট হওয়ার আগ পর্যন্ত আমরা গান শুনবো এবং আমরা কথা বলবো।
0: হ্যাঁ, আর এর মধ্যে আপনারাও চিন্তা করেন যে আপনাদের মাথায় কি আসছে আমাদেরকে আমাদের সাথে শেয়ার করার জন্য বা আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য।
1: হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এই গানটা
0: শুনি।

0: আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আমি জেসমিন কাজল, আমার সাথে আছে আজকে ফয়সল। আমরা একটা রিয়ালিটি মানে টক শো যেটা আমরা বাংলাদেশের বাচ্চাদেরকে নিয়ে, বাংলাদেশের বলবো না, সব দেশে এরকম ঘটনাগুলো ঘটতেছে, কিন্তু রিসেন্টলি আমাদের দেশে যা ঘটছে খুবই টাচড, মানে কষ্টের, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর যারা আমাদের সাথে জয়েন করতে চান, আপনারা অনেকে আমাদের ফেসবুক লাইভে আমাদের সাথে আছেন, আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, অনেকে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে মেসেজ করতে পারেন 07568686863 এই নাম্বারে। আর যারা অনুষ্ঠান আমাদের শুনছেন আমাদের ওয়েবসাইট থেকে, তারা যদি প্রথম মিস করেন বা আজকের অনুষ্ঠান পরে কোনো এক সময় শুনতে পারেন না, আপনারা কিন্তু আবার এই অনুষ্ঠানটা শুনতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে, প্লে লিসেন এগেনে গেলে আপনি আমাদের অনুষ্ঠানটা আবারও শুনতে পারবেন যে কোনো সময়। কিন্তু লাইভ হচ্ছে লাইভই, যেখানে এখন আমরা কিছু কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন নেব, আপনাদের মাথায় যদি কিছু থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের বাংলাদেশের বাচ্চাদেরকে নিয়ে যা ঘটছে এই রিসেন্টলি। খুবই আসলে কষ্টের, খুবই কষ্টের। আমাদেরকে আজকে হেল্প করছেন আমাদের আশুক ভাই, আমাদের বস। আশুক ভাই না থাকলে অনেক জিনিস আমরা আসলে কুলায় উঠতে পারি না, স্পেশালি যখন আমরা ফেসবুক লাইভে যাই, কারণ ফেসবুক লাইভে আমরা তখনই আসি যখন আমরা কোনো একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আসি। কি বলো ফয়সল? তো ফয়সল, তাহলে আমরা আরে একটি গান বাজাই এখন, কারণ আমাদের অতিথি খুব কষ্ট হচ্ছে আমাদের ওদের সাথে কানেক্টেড হতে, তাই ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি হব আর ওনাদের সাথে আমরা কথা বলবো। আমরা নর্মালি বলি আমরা আড্ডা দেব, কিন্তু আড্ডা তখনই আমার বলতে ভালো লাগে যখন আমরা আনন্দের কিছু করি, খুশির কিছু করি, কিন্তু আজকে আসলেই ভালো লাগে না, লাগছে না বলবো, কারণ খুবই অন্যরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। দেখি ওনারা কতক্ষণ লাগবে আমাদের সাথে কানেক্টেড হতে, না হলে আমি আর ফয়সল তো আছি আপনাদের সাথে।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা
0: কথা বলতে পারবো,
1: জয়েন করবেন।
0: হ্যাঁ,
1: আজকে অবশ্য ওয়ার্ল্ড কাপ খেলা চলছে, আমিও খেলা দেখছিলাম, আসতে কষ্ট হয়েছে,
0: কষ্ট হচ্ছিল। হ্যাঁ, তো আমরা আসলে আমাদের একজন দুজন গেস্টই আমার মনে হয় আছেন আমাদের সাথে লাইনে। হ্যাঁ, আমাদের সাথে প্রথম যিনি আছেন নুসরাত জাহান। হ্যাঁ নুসরাত জাহান, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আপু?
2: হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
0: হ্যাঁ, কেমন আছেন আপু আপনি?
2: এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। আসলে আপনার পরিচয়টা যদি একটু ভালো করে আমাদের লিসেনার্স যারা আছেন শুনছেন তাদের সাথে, মানে তাদেরকে সাথে আপনি পরিচিত হন, তাহলে আরো বেশি ভালো লাগবে। আপনি আপনার পরিচয়টা একটু দিন আপু।
2: আমি বাংলাদেশের গাজীপুরের শাহিন ক্যাডেট স্কুল এন্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, আমার নাম উস্তাদ জাহান।
0: হ্যাঁ, তো আমরা যাকে এইমাত্র শুনতে পারলাম নুসরাত জাহান গাজীপুর থেকে, উনি একজন স্কুলের টিচার, ওনার সাথে কথা বলবো। আর নাদিরা, হ্যালো আসসালামু আলাইকুম,
1: উনি
0: মনে হয় কানেক্টেড এখনো হননি আমার মনে হয়। হ্যাঁ, উনি এখনো আসেননি লাইনে। তো আপু, আপনি নুসরাত আপু, আপনার সাথেই কথা বলি আমরা, আপনার সাথেই আমরা অনুষ্ঠানটা শুরু করে ফেলেছি অবশ্য দুটো গান দিয়ে, কিন্তু এখন আপনার সাথে আমরা একটু কথা বলবো আমাদের বাংলাদেশের বাচ্চাদের নিয়ে, আমাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট নিয়ে, বা মানে টিচারদের নিয়ে, সব কিছু নিয়ে, প্যারেন্টসদের নিয়েও আমরা কথা বলবো। ফয়সল, তুমি শুরু করো তোমার।
1: হ্যাঁ, না ধন্যবাদ, আপনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের
0: এত রাতে
1: প্রোগ্রামে জয়েন করেছেন, আপনাকে এই জন্য অশেষ ধন্যবাদ। তো আমি ফয়সল হাদি, আমি এই জাসমিনের কলিগ, মানে আমি একজন প্রেজেন্টার এখানে। তো আপু কেমন আছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। অ্যান্ড আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যে এত আপনি টাইম ম্যানেজ করে এই প্রোগ্রামে জয়েন করেছেন। তো আপা, আপনি আপনি তো নিশ্চয়ই বাংলাদেশে আছেন, এই জন্য আপনাকে আমরা কানেক্ট করেছি। বাংলাদেশে আপনার যে ইদানিং যে ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়া বা যে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি, খুবই উদ্বেগজনক ঘটনাগুলো, বিশেষ করে বাচ্চাদের নিয়ে যে যে যে যে হরিফিক যে ঘটনাগুলো ঘটছে। তো আমরা এই বিষয়ে আমরা কথা বলবো। আপনি যেহেতু স্কুলে বাচ্চাদের, আপনি কি সেকেন্ডারি স্কুলে বাচ্চাদের নিয়ে কাজ করেন নাকি
0: প্রাইমারি স্কুলে?
1: প্রাইমারি স্কুলে কাজ করেন?
0: না,
2: আসলে হাই স্কুল 5 থেকে শুরু 10 পর্যন্ত।
0: আচ্ছা, তাহলে হাই স্কুলে।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে তো আপনি আপনি তো বাচ্চাদের নিয়েই কাজ করছেন, তো আপনার অভিজ্ঞতাটা কি? আপনার আপনি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করছেন বা আপনি আপনার একটা বাংলাদেশে আপনি যে বাচ্চাদের
0: যে ডিপার্টমেন্টে কাজ করছেন ওটা ডেফিনেটলি সেনসিটিভ বাচ্চাগুলা,
1: বাচ্চাদের যে প্রোটেকশন বা তাদের যে সেফগার্ডিং যে বিষয় বা তারা মানে কতটা সুরক্ষা পাচ্ছে স্কুল স্কুলগুলোতে বা ফ্যামিলিগুলোতে যে যে অ্যাবিউজের ঘটনাগুলো ঘটছে, আপনার
0: জানো
1: অভিজ্ঞতার আলোকে আমাদের কি দর্শকদের যদি উদ্দেশ্যে যদি আপনার ইয়েটা বলতেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কিরকম?
2: আসলে এটা হলো মানে স্কুলে কোনো সমস্যা নাই, এটা যথেষ্ট ভালো একটা ইয়ে আছে স্কুলের, কিন্তু এটা হলো পরিবারের ব্যাপার, পরিবার থেকে বাচ্চাদেরকে কিভাবে মানে কন্ট্রোল করতেছে, বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এই ব্যাপারগুলো গার্জিয়ানরা কিভাবে দেখছে, এটাই হলো মেন বিষয়। কিন্তু স্কুলে বাচ্চাদের কোনো মানে যেটা আর কি দেখানো হচ্ছে, যেভাবে আমরা কেয়ার করতেছি এদেরকে, আমাদের স্কুল যেটা আর কি, যেটা সরকারি ছাড়া বেসরকারি স্কুলগুলো, সরকারি স্কুলগুলো তো উন্মুক্ত, ওখানে অন্যরকম মানে এগুলো, কিন্তু বেসরকারি গুলোতে অনেক ই থাকে, করা নিয়ম থাকে, চাইলেই বের হতে পারে না কেউ, কিন্তু এখানে গার্জিয়ানদের কিছুই আছে আর কি, গার্জিয়ানদের দেখা হচ্ছে।
0: হ্যাঁ, আসলে আপু আপনি আপনি বলছেন যেটা ফ্যামিলি নিয়ে, এটাও ঠিক আছে, ফ্যামিলি তো এডুকেটেড হতেই হবে, মানে এদিক দিয়ে আমি বলছি না লেখাপড়া মানে উচ্চশিক্ষিত, মানে কিছু কিছু জিনিস আছে ফ্যামিলি থেকে গাইড পেতে হয় বাচ্চাদেরকে, কিন্তু যখন বাচ্চারা স্কুলে আসে স্কুলের তো একটা ডিউটি আছে, যেমন ধরেন আপনি বাচ্চাদের মেন্টালি, বাচ্চারা যদি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি স্কুলে স্পেন্ড করে বা 8 ঘন্টা, হ্যাঁ 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে তো আপনাদের মানে স্কুলে যারা আছে টিচাররা মানে আপনাদের আপনারা কি ওই রকমের ট্রেন থাকেন যে, সরি আমি এভাবে বলছি স্ট্রেইট ওয়ে, যে ওইভাবে কি ট্রেন থাকেন যে আপনারা বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, বাচ্চাদেরকে আপনারা দেখলে বুঝতে পারেন যে ওদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হচ্ছে কি না, ওটা নিয়ে বাচ্চাদেরকে আপনারা আলাদা করে নিয়ে কথা বলেন, এরকম কোনো গাইড আপনারা স্কুল থেকে দিয়ে থাকেন বাচ্চাদেরকে?
2: স্কুলের ভিতরে যদি কিছু একটা হয়ে থাকে সেটাও আমরা খুব মানে গ্রাজুয়ালি দেখার চেষ্টা করি, আর তারপরেও যদি আপনার ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে, কিছু কিছু বাচ্চাদের দেখলেই বোঝা যায় যে তাদের ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা গার্জিয়ানকে ডাকাই যে বাচ্চাটা এরকম অমনোযোগী, তাকে একটু কেয়ার করার চেষ্টা করেন, এরকম মানে অনেক হয় আর কি,
0: মানে প্যারেন্টস মিটিং গুলাতে আপনারা ওগুলা তুলে ধরেন।
2: হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বাচ্চায় কি তো বাচ্চাদের মানে গার্জিয়ানকেও ডাকা হয় যে এরা একটু অমনোযোগী, তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে একটু কেয়ার থাকতে হবে, কিন্তু অনেক গার্জিয়ান আছে, এটা মানে আমি বলবো যে যদি বাচ্চাদের যে হেনস্থ হতে হচ্ছে এর জন্য মূলত বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমাদের সমস্ত পরিবারগুলো দায়ী, আমি পরিবারকে দায়ী করতে চাচ্ছি, কারণ টক্সিক যে ফ্যামিলি গুলো আছে, আর কারণ যারা বাচ্চাদেরকে হেনস্থ করছে তারাও কোনো ফ্যামিলি থেকেই মানে আসা, তাদের কিভাবে তাদেরকে,
0: হ্যাঁ হ্যাঁ এটাতে আমি একমত, হ্যাঁ
2: কিভাবে লিড করেছে সেভাবে আস্তে আস্তে করে আমাদের মানে প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে, আমাদের টক্সিক একটা ফ্যামিলি যতই শিক্ষিত হোক না কেন, যতই উন্নত রাষ্ট্রে থাকুক না কেন, তারা যদি মানে টক্সিক হয় তাদের বাচ্চারাও টক্সিকই হবে। হ্যাঁ, তো আমি এটা,
0: তুমি একটু ওনার সাথে কথা বলো, আমি দেখি নাদিরাকে পাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ আপা, আমরা শুনছিলাম, হ্যাঁ আপনি আপনি একজন স্কুলের টিচার, আপনার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে আর যেহেতু আপনি বাচ্চাদের নিয়ে কাজ করছেন, তো আমাদের প্রশ্নগুলো আপনাকে মানে আপনার স্কুল বা কোনো পার্টিকুলার কোনো বিষয় নিয়ে না, এটা ইন জেনারেল আমরা বাংলাদেশে বাচ্চাদের সেফগার্ডিংয়ের যে সিচুয়েশন বা কীভাবে কাজ করে বা প্রোটেকশন লেভেলটা কীরকম আছে। হ্যাঁ, ফ্যামিলি আপনি বলছেন যে ফ্যামিলি মেইনলি রেসপন্সিবল, হ্যাঁ ফ্যামিলি তো একটা ইউনিট, আমরা একটা সোসাইটির বসবাস করলে এখানে একটা ফ্যামিলি তো অফকোর্স একটা বাচ্চাদের সুরক্ষার প্রধানতম দায়িত্ব মা বাবার উপরই বর্তায়, তাদেরকে অফকোর্স তাদের তো একটা সচেতনতার অভাব আছে, কিন্তু পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা, তারা যখন মা বাবারা যখন বাচ্চাদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় বা যে কোনো প্রতিষ্ঠান দিয়ে দেন, তখন ওই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের উপরে কিন্তু তাদের সেফগার্ডিং এর দায়িত্বটা বর্তায়। তো এই এই বিষয়ে মানে স্কুলে মানে কি ধরনের সেফগার্ড বাচ্চাদের প্রোটেকশনের ব্যাপারে মানে কি কি কোনো নীতিমালা আছে, বা যদি আপনারা যদি কোনো একটা বাচ্চাকে যদি আইডেন্টিফাই করেন যে সে হয়তো কোনো একটা নির্যাতনের মাধ্যমে যাচ্ছে বা কোনো সাইন যদি দেখেন, এরকম কি কোনো অথরিটি আছে যে আপনারা রিপোর্ট করতে পারেন বা কেউ অ্যাকশন নিতে পারে, এরকম মানে কি এটা কিভাবে কাজ করে?
2: আমরা সেক্ষেত্রে মানে বাচ্চাটাকে মানে হাইড করে আমরা ই করার চেষ্টা করি যে থানায় বা অন্যান্য ভাবে যেভাবে ই করা যায়, কিন্তু এটা স্কুলে এখনকার বাংলাদেশে মানে এতটাও মানে অ্যাভেলেবেল হয় নাই যে
1: হয় নাই। হ্যাঁ হ্যাঁ,
2: আমরা একটু ই করার চেষ্টা করি যে যতটুকু মানে কম থাকে বা ওটাকে কিভাবে ই করা যায় সেক্ষেত্রে, কিন্তু টিচারদের জন্য কখনো হ্যারাসমেন্ট হলে সেটা আমরা ওইভাবেই খুব কঠোরভাবে নেওয়ার চেষ্টা করি।
1: হ্যাঁ হ্যাঁ, তো আপা এই যে স্কুলে যে কারণ স্কুল হচ্ছে স্কুল মাদ্রাসা বা যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মানে বাচ্চাদের প্রোটেকশনের ব্যাপারে তাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে না, নৈতিক দায়িত্ব আছে এবং লিগাল রেসপন্সিবিলিটি আছে, তো আপনার কি মনে হয় মানে এই প্রতিষ্ঠানগুলোর আর কি করা উচিত, মানে গভর্নমেন্ট বা লোকাল অথরিটি যারা আছে তাদের মানে আপনার দৃষ্টিতে মানে কি করলে ভালো হয়, মানে আপনারা আরো ভালো করে কাজ করতে পারবেন আর বাচ্চাদের আরো সুরক্ষা দিতে পারবেন, আপনার কি মনে হয় কি করা উচিত?
2: এটা আপনার মানে আমরা বাচ্চাদের যা মানে অনেকে আছে বলে এসে মানে তখন তারা কি বলে মানে এটা সবাইকে বলা যাবে না, এদিকে মানে একটা মান সম্মানের ব্যাপার আছে, তো অনেক গার্জিয়ান আছে এই বিষয়ে কথা বলতে চায় না যদি কখনো কোনো বাচ্চা এই ধরনের কিছু হ্যারাসমেন্টের শিকার হয়, তো আমাদের উচিত সেক্ষেত্রে এই ব্যাপারগুলোকে নজর দেওয়া যে এখানে তো বাচ্চাটা অনেক ই হইতেছে, তার মেন্টালি প্রেশার পড়তেছে, আমাদের কি উচিত এই বিষয় নিয়ে মানে আমাদের ই করার যে মানে লজ্জা না এই বিষয় নিয়ে আর কি কথা বলার, তাদেরকে বোঝাতে হবে যে কোনটা সঠিক কোনটা অন্যায়।
0: আচ্ছা, আমি জানি না বাংলাদেশ, আমি এর জন্য আপু বলছি কারণ আপনি আগে বলছেন যে পরিবারের মানুষজন আগে মানে সচেতন হওয়া উচিত মানে সবকিছু দিয়ে দিয়ে অ্যালার্ট। হ্যাঁ, কিন্তু মেইনলি আমি জানি না, আমার কাছে মনে হয় স্কুলেরও অনেক দায়িত্ব আছে স্কুলের, আমার কাছে মনে হয় মানে আমি ডিবেট করছি না আপনার সাথে, মানে আমার মতে যে স্কুল থেকে আরো স্ট্রংলি বাংলাদেশে আরো স্ট্রিক্টলি কিছু নিয়ম করা উচিত, বা কারণ আপনি বলছেন যে আপনাদের স্কুল থেকে বা যে কোনো প্রাইভেট যে স্কুলগুলো আছে ওখান থেকে মানুষ যাইতে পারে না বাইরে, যখন ইচ্ছা তখন বেরোতে পারবে না এইগুলা, কিন্তু
1: উনি বলছেন যে ওখানে অনেক লিমিটেশন আছে,
0: লিমিটেশন আছে, ওটাই বলছি যে আপনি বলছেন যে অনেক লিমিটেশন আছে, কিন্তু স্কুলের আমি আমি এটা মানে বুঝতে পারতেছি স্কুলের ভেতরে হয়তো বা এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট থাকে, সেফ থাকে, আপনারা হয়তো ট্রেন্ড থাকেন, কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে কি আপনারা ওপেনলি কোয়েশ্চেন করে থাকেন?
2: হ্যাঁ অবশ্যই করে থাকি, কারণ স্কুলের টিচার মানে যে খুব এরকম মানে বিচার দিছে যে ম্যাম যে এরকম স্যার তো এগুলো বলতেছে, এই করতেছে সেই করতেছে, তো আমাদের এরকম হয়েছে অনেক সময় আমাদের কাছে বিচার আসছে মানে খুব কিভাবে বলছে যে কেউ যাতে না জানে তাহলে পরীক্ষা ফেল করাই দিবে, মানে তখন আমরা ব্যাপারটা মানে অন্যভাবেই করছি যে উপরে যারা আছে যারা হেড আছে তাদেরকে বলে।
0: বুঝছি,
1: তারপর আপনাদের স্কুলে তো একটা ম্যানেজিং কমিটি থাকে মনে হয় না, একটা স্কুল স্কুল গভর্নেন্স যারা এই সব বিষয়গুলো নিয়ে ডিল করে, তো আপনারা কি এই যে লোকাল যে এরিয়াতে আপনাদের স্কুলটা আছে ওই ওই এরিয়ার যে পুলিশ ডিপার্টমেন্ট আছে বা সোশ্যাল সার্ভিস আছে তাদের ওইসব ডিপার্টমেন্টের সাথে কি আপনাদেরকে কোনো কোলাবোরেশন করতে হয়, মানে পার্টনারশিপ করে কাজ করতে হয়, এরকম কোনো সিস্টেম আছে?
2: হ্যাঁ হ্যাঁ আছে, এখানে অনেক যুব উন্নয়ন মানে ইয়ে আছে, সংস্থা আছে, তারপর নারী কল্যাণ আছে, মানে অনেক কিছুই আছে এখানে, যাদের সাথে আমাদের ইয়ে আছে যে কোনো কিছু এরকম হইলে তো আমাদের সাহায্য আপনারা নিতে পারেন।
0: মানে এরা বাচ্চাদেরকে সাহায্য করে?
1: আমি গিয়ে দেখলাম যে বাংলাদেশে অনেক ভালো ভালো লেজিসলেশন হয়েছে ওভার লাস্ট 15-20 ইয়ার্স, দেখলাম যে বাচ্চাদের সুরক্ষার ব্যাপারে অনেক লেজিসলেশন হয়েছে, চিলড্রেন প্রোটেকশন অ্যাক্ট হয়েছে, তারপরে অনেক ভালো ভালো প্রভিশন আছে, কিন্তু বাস্তবে কি চিত্র সেটা তো ভিন্ন ভিন্ন বিষয়।
2: আপনার বাস্তবায়ন করা হয়, তারাও খুব চেষ্টা করে, সবকিছুই ঠিক আছে, আমি তো বললাম সবকিছুই ঠিক আছে, কিন্তু সব থেকে বড় কথা হইলো যে আপনার মানুষগুলা কেমন, তারা মানে মানে মানুষ কেমন হবে সেটা তো তার ঠিক করে দিতে পারবে না। পরিবারের কথা কেন বলছি, কারণ পরিবার থেকেই প্রত্যেকটা মানুষ, ভালো খারাপ প্রত্যেকটা মানুষ পরিবার থেকেই আসে, মানে বাচ্চা কেমন হবে তার পরিবার হইলো সব থেকে বড় শিক্ষা কেন্দ্র, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। তো বাবা মার কথা কেন বলেছি, তার বাচ্চা কার সাথে মিশতেছে, মায়েদের কখনো ছুটি হয় না। অনেক সময় আমরা কি করি যে অনেক মায়েদের দেখছি আমি, বড় বড় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের হাতে ধরে নিয়ে যায় স্কুলে, একদম বসে থাকে, একদম 3 ঘন্টা বসে থেকে তারপর বাচ্চা নিয়ে যায়, কিন্তু বড় বাচ্চাদের কোনো খোঁজই রাখে না যে বাচ্চাটা কি করতেছে আমার। এই যে সারাদিন শুরু করে শেষ পর্যন্ত আমার বাচ্চাটা কোথায় আছে, কার সাথে আছে, কার সাথে মিশতেছে, কোন বান্ধবীর সাথে যাচ্ছে, তো এই বিষয়গুলো খুব কড়া নজরে রাখা উচিত, কারণ আমাদের প্রত্যেকটা বাচ্চাই হলো আমাদের ভবিষ্যৎ, এক একটা ভবিষ্যৎ। তারা যদি মানে হারিয়ে যায়, বড়রা কিন্তু হারিয়ে যায়, হারিয়ে গেলে আর পাওয়া যায় না, ছোটদের হারিয়ে গেলে আপনি পাবেন, বড়রা হারিয়ে গেলে আর পাবেন। ওই রকম ভাবে আমি বলতে, পরিবার গুলো স্ট্রং হতে হবে, পরিবার থেকে এই যত সব মানে খারাপ ভালো সবাই কিন্তু পরিবার থেকে আসা, তো এই বাবা মা যদি একটু কেয়ারিং হয়, তার ফ্যামিলি যদি একটু কেয়ারিং হয় বাচ্চাদের প্রতি, এত কষ্টের বাচ্চা এভাবে ছেড়ে না দিয়ে যদি তারা খুব আগলে আগলে মানে লালন পালন করে, তাদের তাদের জন্যই ভালো। সুন্দর একটা দেশ করতে হলে আমাদের সুন্দর করে বাচ্চাদের মানুষ করতে হবে সবাই মিলে।
1: আপা এখানে এখন যে পরিবারগুলোর যদি ইয়ে হয়, ল্যাক অফ অ্যাওয়ারনেস থাকে চাইল্ড প্রোটেকশনের ব্যাপারে, বা কোনটা অ্যাবিউজ কোনটা অ্যাবিউজ না, কারণ অনেক মা বাবারা বাচ্চাদেরকে এমনভাবে ট্রিট করে, আমি একটা ইয়ে সমীক্ষায় দেখলাম ইউনিসেফের, এখনো 89.5% বাচ্চারা এখনো ওই যে ফিজিক্যাল ডিসিপ্লিন অ্যাবিউজের শিকার হয়, এখনো বাংলাদেশে এখনো এই যে শারীরিক নির্যাতনটা এখনো পারিবারিকভাবে এত হাই যে একটা সমীক্ষায় দেখা গেছে 89 point something ইয়েটা আর কি, এখনো এত এত মানে বিপুলভাবে এটা ইয়ে আছে। এখন ফ্যামিলিগুলোকে কিভাবে সচেতন করা যায়, মানে আপনারা কিভাবে এডুকেট করা যায়, মানে কোনো কোনো ওয়ে আছে, মানে এটা তো হচ্ছে সচেতনতার ব্যাপার এবং এডুকেশনের ব্যাপার না? কারণ
2: সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাচ্চাদের মায়েদের, বাবারা তো সবসময় কাজে থাকে, বাবাদেরও আছে দায়িত্ব, কিন্তু মায়েদের জন্য সপ্তাহে একদিন হইলো একদম মানে কড়াকড়ি ভাবে বলা উচিত, মানে একটা মিটিং এর ব্যবস্থা করা উচিত বাচ্চাদের এই ব্যাপারগুলো নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে খুব মানে আলোচনা করা উচিত, তাদেরকে বোঝানো উচিত যে উন্নত রাষ্ট্রগুলো কিভাবে চলছে, কিভাবে তাদের গাইডলাইন করা হচ্ছে, এই ব্যাপারগুলো তাদের সুন্দর করে বোঝানো উচিত। কারণ এখন সবাই কেউই মানে এখন আর খুব কমই আছে যারা মানে অশিক্ষিত বা লেখাপড়া জানে না বোঝে না, খুব কমই আছে, কিন্তু এখন সবাই আছে যার যার মতো, আপনার এই অনলাইন জগৎ, তারপর হইলো গিয়ে আপনার মোবাইল, এই এগুলো নিয়ে আছে বাচ্চাদের প্রতি খুব কম। আমি অনেক বাচ্চা অনেক বাচ্চার মায়েরা দেখছি যে আপনার টিউশনে দিয়ে তার কোনো দায়িত্ব নাই, এভাবে তো চলে না।
0: আচ্ছা নুসরাতাপু, দেখি আমাদের সাথে নাদিরা আক্তার, যিনি আমাদের বাংলাদেশ থেকে লয়ার একজন। হ্যালো, আসসালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
0: জি, আপনি শুনতে পাচ্ছেন আপু? আমরা আসলে আপনার ওয়েট করছিলাম। হ্যাঁ, আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি আমাদের টিচারের সাথে, মানে হ্যাঁ আপনার সাথে আমরা কানেক্টেড হতে পারছি,
3: আমার এখানে লোডশেডিং।
1: ও, লোডশেডিং, হ্যাঁ
0: এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। আচ্ছা আপু, আপনি আপনি আমি মাঝখানে কথা বলবো না, আপনি একটু পরিচয় দেন আমাদের লিসেনার্স যারা শুনছেন বা দেখছেন ফেসবুক লাইভ থেকে আমাদেরকে, আপনি একটু আপনার নিজের সম্বন্ধে বলুন।
3: হ্যাঁ, আমি নাদিরা আক্তার চৌধুরী, সিলেট ক্রিমিনাল লয়ার, সিলেট বার, সিলেট জজ কোর্ট, সিলেট। আমি
0: মাঝখানে একটু শোনা যায় নাই, আপনি জজ কোর্টের লয়ার, মানে এটা ক্লিয়ার আমরা শুনতে পেরেছি। আসলে শোনা যাচ্ছে না নাদির আপু, যখনই আবার কানেকশনটা আবার একটু ঠিক হবে আপনি কথা বলবেন। আসলে এটাই খারাপ লাগছে এখন, কারণ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, ওনার লাইনটাও কেটে গেছে। আপনি শুনছেন, যদি অনুষ্ঠান শুনছেন আপু, তাহলে একটু আবার কানেক্ট, মানে লাইনে আবার চলে আসেন।
1: উনি যখন জয়েন করবেন, যেহেতু কানেকশন প্রবলেম, যখন
0: তাহলে আমার মনে হয় একা করে সেপারেট করে। হ্যাঁ, তো নুসরাত আপু, হ্যাঁ, তাহলে আপনার সাথেই কথা বলি, কারণ ওনাকে আসলে আনা যাচ্ছে না, বাংলাদেশে অনেক প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটি ইউনিভার্সিটিতে। হ্যাঁ, তো তুমি প্রশ্ন করো।
1: হ্যাঁ, না তো আপা, আপনি যেটা বলছেন, তো আমরা এই আজকে প্রোগ্রামটা করার ইয়ে হচ্ছে, মানে অফকোর্স আমরা বাংলাদেশের এই বিষয় নিয়ে কথা বলবো, যাতে একটা সচেতনতা তৈরি হয় যারা শুনবে।
0: হ্যাঁ, আমরা শুধু আসলে এই প্রোগ্রামটা শুধু, মানে আপনি টিচার আসছেন আমাদের সাথে, এর জন্যই না, শুধু আপনার কাছ থেকে জানবো বা আমাদের সে প্যারেন্টসদেরকে কিভাবে, প্যারেন্টসরা অনুষ্ঠান শুরু, প্যারেন্টসরাও যাতে সচেতন হয়, বুঝে যে এক্স্যাক্টলি আপনি কি বলছেন, এটা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য।
1: তো এই যে চাইল্ড প্রোটেকশনের ব্যাপার, আমরা তো এখানে কাজ করি, আমরা মনে করেন এখানে যে চাইল্ড সেফ গার্ডিং এর যে প্রসিডিওরগুলো আছে, তো বাংলাদেশে অফকোর্স বাংলাদেশ তো আর উই ক্যান এক্সপেক্ট দ্য সেম লেভেল অফ স্ট্যান্ডার্ড, ওই লেভেলে যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার বা যে সদিচ্ছা দরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের, আই থিঙ্ক গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। কারণ এই যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে মানুষ, মানে একটা ইমোশনাল মব আস্কিং ফর ডেথ পেনাল্টি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, which is fine, but the point is একটা death penalty দিয়ে দিলেই কি প্রবলেম শেষ হয়ে যাচ্ছে? কারণ যখনই death penalty হচ্ছে, ওই সময়ে হয়তো আরো অনেকেই abused হচ্ছে at the same time.
0: হ্যাঁ, নাদির আপু আবার লাইনে আছেন, আপনি কি শুনছেন আপু?
1: আপু আপনি আছেন, আপনি, উনি তো ক্রিমিনাল লয়ার, উনি উনি
0: হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি, আপনি কিছু বলুন এর উপরে।
1: আপা, আপনি আপনি যেহেতু ক্রিমিনাল লয়ার, আপনার কাছে প্রশ্ন থাকবে যে বাংলাদেশে যে যে লেজিসলেশনগুলো আছে, যে ক্রিমিনাল যে লগুলো আছে টু প্রোটেক্ট চিলড্রেন, তো এইগুলা কতটা ইফেক্টিভ, এবং যে লেজিসলেশনগুলো আছে এগুলা কি সাফিসিয়েন্ট কিনা, এবং এগুলা কি ইমপ্লিমেন্ট হয় কিনা?
3: হ্যাঁ, এগুলা আইন কিন্তু ঠিকই আছে, আইনে আমাদের সব কিছু দ্বারা আছে। তারপরে 2025 আমাদের আবার এইটা এতদিন ছিল 180 দিনের ভিতরে শেষ করতে হবে মামলাটা, এখন 90 দিনের ভিতরে করতে হয়, 15 দিনের ভিতরে সিএস দাখিল করতে হয়, তদন্ত রিপোর্ট দাখিল করতে হয়, কিন্তু সব ঠিক আছে। তারপরে 2022 ইংরেজিতে যেটা ছিল যে দর্শনের শাস্তি ছিল যাবজ্জীবন, এখন এটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মানে সবকিছু ঠিক আছে। কিন্তু আমাদের নিম্ন আদালতে আমরা অনেকগুলা মামলা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে পারলেও আপিল বিভাগে গিয়ে আটকে যাচ্ছে, হাইকোর্টে এটা অনেক চলে যাচ্ছে, যার কারণে এই যে আসিয়ার হত্যা মামলাটা ছিল নিম্ন আদালতে, দেখেন খুব তাড়াতাড়ি শেষ হয়েছে, এটা কিন্তু আপিল পর্যায়ে আছে। এই যে আমিসা হত্যাকাণ্ড নিম্ন আদালতে কিন্তু রায় দেয়া দিছে, মানে আমরা এগুলা কিন্তু, মানে যেগুলা মানে বড় ধরনের মামলা নারী নির্যাতনের ছোট ছোট বাচ্চাদের উপর, এগুলা কিন্তু আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে পারি অনেক ক্ষেত্রে, এখন আর কি মানে এই ধরেন 1 বছর যাবৎ তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, কিন্তু হাইকোর্টে গিয়ে আপিল করার পরে আটকে যাচ্ছে।
0: তাহলে রামিসা মানে ওইখানে আমাদের, সরি আপু, রামিসার যেটা সেটা আজকে দেখলাম যে এটা নিউজে, মনে হয় আজকে না গতকালকে দেখলাম যে ওটা আপিল করা হয়ে গেছে হাইকোর্টে,
3: হয়তো এটা রামিসার মতো তো সবাই ভাগ্যবান না, কিন্তু রামিসা হয়তো এটা হয়তো তারা একটা সেল করলে দেখলাম অ্যাটর্নি জেনারেল সাহেব বলতেছেন যে আমরা একটা সেল করছি, ওইটা হয়তো তাড়াতাড়ি রামিসা হত্যাকাণ্ডটা হয়ে যাবে মানে আপিল বিভাগে গিয়ে। কিন্তু অনেক হত্যা অনেকগুলো আছে, যেমন আমার ব্যক্তিগত মামলা আছে একটা তামান্না, হ্যাঁ উনি মানে এই ম্যাটার কিন্তু কোন মানে পেপারে কোন নিউজ হয় নাই, কিন্তু দেখা যায় যে এই যে মামলাটা একটা মেয়েটা নাবালিকা ছিল, কিন্তু এখন 2 বছর যাবত ওর সিএস দিতে দিতেই সাবালিকা হয়ে যাচ্ছে। আর এই যে এগুলো আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ মামলার বিচার গুলা যদি দ্রুত হয় তারপরে ওই যে মানে শিশু বাচ্চাদের এগুলো যদি একটু তাড়াতাড়ি হয় তাহলে দেখবেন অনেক কমে আসছে। ওই যে রামিসা হত্যাকাণ্ডের পর দেখলাম যে 2-3 দিন একটু ভালোই ছিল, কিন্তু আজকে দেখলাম আবার এই যে একটা পুলিশ পরিদর্শক একজন বাচ্চাটা 12 বছরের বাচ্চা, ওর মা রান্না করে দেয়, ওই যে পুলিশ পরিদর্শক ওকে চকলেট টকলেট দেয় নিয়ে যায়, আবার এখন ভয় দেখাইয়া একদিন 2-3 দিন দর্শন করার পরে যা আজকে প্রকাশ পাইছে। এই যে এগুলা মানে যদি কয়েকটা দর্শনের মামলা শাস্তি হয়ে যেত তাহলে কিন্তু অনেক কমে আসতো। এই যে কমে আসলে কিন্তু এটা এত মহামারী আকার ধারণ করতো না, মানে কয়েকটা যদি 8-10টা, যেমন আমরা 6 মাসে 118টা দর্শন হয়েছে, মারা হয়েছে প্রায় 22-23 জনের মতো, মানে হত্যা করা হয়েছে দর্শনের পরে 22-23 জনের বা 10-12 জনেরও যদি শাস্তিটা আমরা দিতে পারতাম তাহলে দেখতেন অনেক কমে আসতো। মানে আমাদের আইন টাইন সবকিছু ঠিক
1: আছে,
3: এখন ওই লিগে যা যা আছে তাই যথেষ্ট। এখন ওই আমরা যদি একটু তাড়াতাড়ি করতে পারতাম নিম্ন আদালতে যেভাবে আমরা মামলা গুলা পেপারে আসছে ওইগুলো তো আমরা শেষ করে দিতাম। আমাদের সিলেটে একটা আছে ফাহিমা, এই যে আমরা কোন লয়ার আসামির পক্ষে দাঁড়াই নাই, কিন্তু সরকার পক্ষ তো লয়ার দিতে হবে, না হলে তো বিচার হবে না। এখন দেওয়ার পরে এখন দেখা যায় আজকে খালি সিএস দিয়ে দিছে, এটা হয়তো আমরা এক সপ্তাহের ভিতর বা 2 সপ্তাহের ভিতর সাক্ষী দিয়ে শেষ করে দিতে পারবো, কিন্তু ওই যে হাইকোর্টে যাবে আপিল করবে,
1: তো আপা আপনি যেটা বলছিলেন, তো আমি একটা রিপোর্ট পড়ছিলাম, তো এখানে আমি যে ডেটাটা দেখাচ্ছি আর কি, যে 2013-2024 এই সময়ের মধ্যে 5,600 সেক্সুয়াল ভায়োলেন্স কেস এগেনস্ট চিলড্রেন করা হয়েছে, রিপোর্ট করা হয়েছে, কিন্তু মাত্র 2% রেজাল্টেড ইন কনভিকশন, মানে কনভিকশন রেজাল্ট হচ্ছে অনলি 2%। সো দ্যাট টেলস দ্যাট অ্যাকচুয়ালি ল আছে কিন্তু লগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না ইফেক্টিভলি, কারণ 2% যদি কনভিকশন হয় এই যে 5,600 কেসের মধ্যে ইটস ভেরি ল কনভিকশন রেট, তাহলে এই এটার কারণটা কি হচ্ছে, কেন কনভিকশন হচ্ছে না, কেন মানে ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেশনের প্রবলেমটা কোথায়? আপা শুনছেন?
0: ওনার কাছ থেকে আসলে শোনা যাচ্ছে না এখন। আচ্ছা নুসরাত আপু, আপু নাদিরা আপুকে এখন শোনা যাচ্ছে না। আপনার কাছে একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আপনার কাছে কখনো এমন হয়েছে আপনার আপনার স্কুলে বা আপনার জানা মতো অন্য কোনো আপনার কলিগসের, সরি নাদির আপু একটু হোল্ড করেন, তো আপনার কি জানা আছে আপু যে আপনাদের স্কুলে
3: এমসি কলেজ এটা বলছিলাম,
0: আপনি শুনেন ওর থেকে হয়তো বা কোন উত্তর কোন কোয়েশ্চেন আরো চলে আসবে ওনাদের কথা থেকে।
1: নাদিরা আপু, আমি আপনি যে বলছেন যে কনভিকশন হয় না মানে বা বিচার হাইকোর্টে যা ফিরে আসে, তো আমি একটা রিপোর্টের স্ট্যাটিস্টিক দেখেছি 2013-2024 5,600 চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ কেস রিপোর্ট করা হয়েছে, এর মধ্যে মাত্র 2% কনভিকশন হয়েছে আর কি। তো প্রশ্ন হচ্ছে যে এই কনভিকশন না হওয়ার কারণ কি, মানে এই যে লগুলো হচ্ছে এগুলো লগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন, মানে বাস্তবিক কারণগুলো কি কি?
3: ওই যে সিএস বললাম না, দর্শন হওয়ার ফলে তালিকা হয়ে যেতে, তারপরে আসছে না।
1: আপা আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে, আমার মনে হয় এই
3: এটা যদি আপনি চলে গেল আসছে। হ্যালো
1: আপা, আপনি যদি আবার যদি প্রথম থেকে বলতেন, আমরা শুনতে পাই নাই। আপনি যদি প্রথম থেকে আবার বলতেন,
0: রিপিট করেন আপু।
3: ওই যে বাদীরা তো বেশিরভাগই দারিদ্র থাকে, দারিদ্র থাকার কারণে হারানো লেগেছে, যে ওই যে কোর্টের একটা খরচ আছে ওইটা ঠিক মতো দিতে পারে না, এক বছর দুই বছর চালানোর ফলে দেখা যায়। আমরা অনেক সময় ওদেরকে খুঁজে বার করি, ওই যে বাদী ফোক করে যে আসো সাক্ষী দাও, বলে যে না আসবো না, এতদিন বিচার হয় না আর কেন, এইসব বলতেছে। এই যে আমার একটা বাদী আছে, ওর বিয়ে হয়ে গেছে, এই মামলা এখন আর চালাইতে সে ইচ্ছুক না।
1: তাহলে এই দারিদ্রতা হচ্ছে একটা কারণ,
3: একটা অন্যতম কারণ, শুধু কারণ না একদম, মানে বেশিরভাগ বাদীরা কিন্তু একদম দারিদ্রতার নিচু সীমায় বাস করে, মানে এরা একদম খুব বেশি দারিদ্র থাকে। যেমন আমার মতো কিছু লয়ার আছে, হয়তো তারা টাকার ছাড়াই ফিস ছাড়াই করে দেয়, তারপরেও আমি চাই যে মানে বাদীটা মানে বিচারটা পাক। কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা আসার মতো, কোর্টে আসার মতো টাকাটা ওদের কাছে থাকে না।
1: তো আবার এই কেস গুলো যেহেতু অনেক সেন্সিটিভ এবং বাচ্চারা ইনক্লুডেড, এটা তো গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ ইট। গভর্নমেন্টের কোনো সাপোর্ট নাই এই ক্ষেত্রে?
3: দেখেন গভর্নমেন্ট, ওই যে আমরা আছি না সরকারি উকিল লয়ার গুলো আছে না, ওই যে আমরা পাবলিক প্রসিকিউটর, আমরা তো খুব চেষ্টা করি, তারপরে পুলিশে অনেক সময় ফোন দেয় যে আসো তোমরা সাক্ষীটা দাও, অন্তত পক্ষে আমরা একটা মামলার রায়টা হোক। তারপর অনেক কষ্টে রায়টা পর্যন্ত নিয়ে গেলাম, এখন দেখা যায় আসামি তো সাধারণত প্রভাবশালী থাকে। এই যে আমি একটা মামলা করতেছি কিছুদিন যাবৎ, এই যে আমার বাদীটা নাবালিকা, হ্যাঁ, এখন লেগে আমি খুব চেষ্টা করতেছি, প্রত্যেকটা ডেটে গিয়ে আমি হিয়ারিং করতেছি যে জানার জন্য যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত বিচার হোক, এই সেই, মানে আমি কোনো সিএস নিয়ে আসছি, পুলিশে ফোন দিতে দিতে সিএস নিয়ে আসছি। এখন দেখা যায় আমি সিএস নিয়ে আসার সাথে সাথে শুনি হাইকোর্টে গিয়ে প্রভাবশালী বললাম না, ওদের অনেক টাকা আছে, টাকার বিনিময়ে সে জামিন আসছে, জামিনটা নিয়ে আসার পরেই কিন্তু মামলাটা দুর্বল হয়ে যায়।
1: খুবই আনফরচুনেট
3: আমি,
1: হ্যাঁ,
3: এই যে আমি যা দেখতেছি দারিদ্রতাটা আমার কাছে খুব বেশি মনে হয় যে দারিদ্র এবং প্রভাবশালী, দারিদ্র এবং প্রভাবশালী দুইটাই একসাথে, তো মানে প্রভাবশালী সে অনেক টাকা পয়সা খরচ করে জামিন নিয়ে আসতেছে, আর ওই যে দারিদ্র মেয়েটা আমার প্রত্যেক দিন ফোন দিয়ে আমি বলি যে আসো তোমরা আসে আসিয়া সিএসটা আমি তুলে দিতেছি, নিজে টাকা খরচ হয়ে যা সিএসটা তুলে দিতেছি, যে কোনোভাবে যেন মামলাটা আমি চাইতেছি এই মামলাটা যেন কোনোভাবে শেষ হয়, বিচারটা যেন অন্তত পায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসামিরা আসে যে বিয়ে করে ফেলে, করে আসা মানে আফুস করে ফেলে, কিন্তু এই যে আমি বিয়েটা আমি চাচ্ছি চাই না কেন, কারণ ওই যে পরে দেখা যায় ডিভোর্স হয়ে যায়, 5-6 মাস গেল মামলাটা শেষ হলো, এই যে দেখা যায় আবার ডিভোর্স হয়ে যাচ্ছে।
1: এটা তো আপা যে যে ক্রাইম করলো তারে আরো রিওয়ার্ড করা, যে ক্রাইম করলো তারে পানিশমেন্টের বদলে তারে আরো আরো পুরস্কৃত করা, যে উৎসাহিত করা এরকম কাজ কাজগুলাকে।
3: আমার আইনটা এভাবে হোক যেন আসামিরা মানে রায় হওয়ার আগ পর্যন্ত আসামিরা জেলে থাকবে, কোনোভাবেই যেন এটা মানে এটা এই আইনটা এটা সংশোধন হওয়া দরকার, কারণ আমাদের বাংলাদেশের যে ধারাগুলো আছে দেখা যায় যে সবগুলাই আসামির পক্ষে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে,
0: মানে বেইল যাতে না হয় আসামিদের।
1: আপাকে মনে আবার লস করে ফেলছি নাকি?
0: হ্যাঁ
1: আপা, আপা আমরা মনে হয় আপনাকে ডিসকানেক্ট করে ফেলছি।
0: হ্যাঁ তো নুসরাত আপু, আপনি শুনছেন নিশ্চয়ই, আপনি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আপনার কি মনে হয় যে নাদিরা আপু
3: এতক্ষণ,
0: হ্যাঁ উনি অনেক কথা বলছে যে ফাইন্যান্স হচ্ছে একটা ইস্যু মানে বাংলাদেশে, যেটার কারণে অনেক
1: থামাচাপা
0: পড়ে যায়, তো আপনার আপনার জানা মতো এরকম কোন ঘটনা আছে কিনা যে কেউ
1: এই বিষয়গুলো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে প্রভাব ফেলে,
0: আর ওটা কি, হ্যাঁ ওটা কিভাবে প্রভাব ফেলে, কি করেন, ওটা আপনাদের কি স্টেপ থাকে ওইগুলাতে?
3: এগুলোতে আসলে মানে এটা আছে যে আপনার ওই যে টাকার জন্য অনেকে মামলা চালাতে পারে না, তো অনেক সময় যারা প্রভাবশালী তারা তো আছে যে টাকার বিনিময়ে ছুটে চলে আসে, এবং কি যারা বাদী তাদেরকেও টাকা দিয়ে বলে যে একদম কথা বলা যাবে না, তোমার মামলাটাই করো না, তখন টাকার পেলে তারা আর কি মামলাটা আগায় নেওয়া যায় না। পরিবারের মানে একটা অন্যরকম মানে তারা মনে করে যে টাকা টাকা তো আছেই, তার উপর হইলো আবার মান সম্মানের ব্যাপার আছে
0: ইজ্জত নিয়ে।
3: কারণ বাংলাদেশে তো সব থেকে তারা মনে করে যে জানের থেকে মান বড়, এটা মনে করে আর কি, জীবন চলে যাক মান থেকে না যায়।
1: আমি এজন্য কাজল তোমার সাথে যখন আমি কথা বলছিলাম এই বিষয় নিয়ে, আমি বলছিলাম যে এগুলো পার্টিকুলারলি যে সেক্সুয়াল অ্যাবিউজের যে বিষয়গুলা বা যে ফিজিক্যাল অ্যাবিউজের যে বিষয়গুলা, যদি কোনো প্রভাবশালী ফ্যামিলি ইনভলভ থাকে, মনে করো একটা গ্রামে যদি এরকম ঘটনা হয় আর ওই ফ্যামিলিটা যদি প্রভাবশালী হয়, তাহলে কেউ ওই ফ্যামিলির বিরুদ্ধে দাঁড়াবে না, ভয়ে দাঁড়াবে না, ফরগেট অ্যাবাউট ওই কোর্ট পর্যন্ত, পুলিশ কোর্ট কাছারিতে যাওয়া তো অনেক দূরের বিষয়, মানে কেউ সাহসই করবে না, ওই পর্যায়ে তারা এই বিষয়টা ইয়ে করে ফেলবে। মানে তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, মানে এখন এই 21st century এসেও আমাদেরকে সেই প্রিমিটিভ এই যে প্রাগৈতিহাসিক সময়ের যে মানসিকতা, মানে এরকম একটা অবস্থায় আমরা এখনো রয়ে গেছি। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনি যেহেতু শিক্ষাক্ষেত্রে আছেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষ বা আপনারা যারা সিভিল সোসাইটি আছেন, আপনাদের কি অবদান, আপনারা কি করতে পারেন
0: এই দাবি সরকারের কাছে,
1: সরকারের কাছে, বা আপনারা এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কি করা যায়?
3: এটার জন্য আমি মনে করি অবশ্যই নিতে হবে, যারা এই ধরনের কাজ করতেছে তাদের জন্য কঠিন ব্যবস্থা নিতে হবে, তারা যাতে বেল না পায়। আর তারপরে হইলো কি, আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হোক বা বেসরকারি, তাদেরকে কারিগরি বিষয়ক যে আছে ওইটার ভিতরে গুরুত্বভাবে দেখতে হবে আর কি, কারিগরি বাধ্যতামূলক রাখতে হবে। শুধুমাত্র পরীক্ষা দিব, পড়াশোনা করব, পাস করব, বাস এটা তো না, তাদেরকে কারিগরি শিক্ষার বিষয়ে অনেক মানে জ্ঞান অর্জন থাকতে হবে, অনেক কিছু জানতে হবে। এই বিষয়গুলো যেমন অন্যান্য মানে দেশে আছে সেরকম ভাবে মানে বাংলাদেশে করতে হবে প্রত্যেকটা স্কুলেই।
1: তো আপা আমি একটা আমার আমার একটা অভিজ্ঞতা, আমরা যে আমি বা তুমিও তো লিগাল সিস্টেমে কাজ করছো বা বাচ্চাদের নিয়ে কাজ করেছো, তো আমরা ভালনারেবল মানুষদের নিয়ে কাজ করি। তো আমি হচ্ছে এখানে এই যে সিকিউসি বা গভর্নমেন্ট যে কেয়ার কোয়ালিটি কমিশন, তাদের রেজিস্টার্ড একজন ম্যানেজার। তো এখানে সেফগার্ডিং এর যে বিষয়গুলো কাজ করে, মনে করেন এভরি সিঙ্গল ম্যাটার এনিথিং, একটা যদি সেফগার্ডিং বিষয় হয়, আপনার ফিজিক্যাল অ্যাবিউজ হোক বা সাইকোলজিক্যাল অ্যাবিউজ হোক বা সেক্সুয়াল অ্যাবিউজ হোক বা ফাইন্যান্সিয়াল, দিস আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাবিউজেস দেয়। যে কোনো অ্যাবিউজ হলে এটা আমাদের একজন ম্যানেজার হিসেবে বা একজন যে স্টাফদের, এটা হচ্ছে ম্যান্ডেট।

0: একটা কেস আপনি আইডেন্টিফাই করলেন যে একটা বাচ্চা হয়তো আপনি দেখলেন যে তার শরীরের মধ্যে দাগ আছে বা বাচ্চা হয়তো আপনাকে খুবই ডিস্ট্রেসিং একটা ডিস্ট্রেসিংলি আপনাকে প্রেজেন্ট করলো,
1: আর বা আপনি দেখছেন যে এই বাচ্চাটা দুই মাস আগে ছিল একরকম এখন বিহেভ করছে অন্যরকম, এখানের পিছনে কিন্তু একটা রিজন আছে, তো ওই রিজনটা আসলে প্রথম স্কুল নোটিস করে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে রিপোর্টিং এর একটা সিস্টেম আছে, একটা অথরিটি আছে, এবং এটা রিপোর্ট করার পরে তারা একটা দে হ্যাভ টু ফলো দ্য প্রসিডিওর, দে হ্যাভ টু টেক লিগাল অ্যাকশন, দে হ্যাভ টু ইনভেস্টিগেট ইট অ্যান্ড গো টু দ্য বটম, এবং তারা পারপেট্রেটরের এগেইনস্টে অ্যাকশন নেয়। আচ্ছা,
1: ওনারা লাইন চলে গেছে কিন্তু
0: এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম কাজল, যে বাংলাদেশে কিন্তু এই আইনগুলা কিন্তু আছে, এবং তারা চিলড্রেন, আমি দেখেছি চিলড্রেন সেফগার্ডিং বোর্ড ফরমেশনও আছে কিন্তু ওইখানে, কিন্তু আমার কথা হচ্ছে এগুলো কি বাস্তবে কাজ করে কিনা, মানে আপনাদের যদি কোনো সেফগার্ডিং আইডেন্টিফাই করেন আপনারা কোথায় একটা রিপোর্ট করেন, মানে রিপোর্ট করার রিপোর্টিং অথরিটি আছে বা রিপোর্ট করলে তারা কি কোনো অ্যাকশন নেয়?
2: হ্যাঁ, অবশ্যই নেয়। এখানে আপনার যেখানে যেখানে আপনার রিপোর্ট করা প্রয়োজন, যেমন বাচ্চাদের শিশু এবং নারী নির্যাতন কেন্দ্র আছে, মহিলা নির্যাতন, মানে সব ধরনের ই আছে, আপনার থানাও আছে। কিন্তু এখানে মেইন বিষয় হলো যে ওইখানে বললো যে যারা একটু প্রভাবশালী হয় তো দিয়ে আপনার ব্যাপারটা অন্যভাবে নিয়ে যায়।
0: তো এই যে এজেন্সিগুলো বললেন, ওগুলো কি প্রাইভেট নাকি গভর্নমেন্ট এজেন্সি?
2: এবং তারা নেয়ও, ব্যবস্থাও নেওয়া হয়।
1: হ্যাঁ আপু, আর আরেকটা প্রশ্ন যেটা আমার মানে আমার বন্ধু করছিল মানে ফাইসাল, সেটা হচ্ছে যে এরা কি সরকারি না বেসরকারি? যে
2: সবই হলো বাইরের সংস্থা, বেশিরভাগই বাইরের সংস্থা থাকে, আর ওখানে
1: এনজিও এর মতো নাকি?
0: এনজিও এর মতো
2: একটু এগুলাই বেশি।
0: হ্যাঁ
1: আচ্ছা, আমি আরো প্রশ্ন হচ্ছে যেটা আপু, আপনারা যখন প্যারেন্টস মিটিং এ প্যারেন্টসকে ডাকেন তখন কি মানে কোনো ধরনের কোনো সাবজেক্ট ঘটনা ঘটলো ওইটা নিয়ে যখন আপনি কথা বলছেন, বাচ্চারা কি সামনে থাকে তখন প্যারেন্টসদের যখন আপনারা একসাথে মিটিং করেন?
2: না, কখনোই না, বাচ্চারা থাকে না, বাচ্চাদের জন্য আলাদা মিটিং, প্যারেন্টসদের জন্য আলাদা মিটিং, কারণ এখানে অনেক ধরনের আলোচনা হয় যেগুলো বাচ্চাদের না শোনাই ভালো, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের রাখি না, শুধু গার্জিয়ান থাকে।
1: আর আপনারা তখন তখন প্যারেন্টস এর কাছ থেকে কি ধরনের পজিটিভ বা নেগেটিভ আপনারা আপনারা মানে বুঝতে পারেন বা দেখতে পারেন? সাপোর্টিভ থাকে ওরা প্যারেন্টসরা?
2: অনেকে অনেকে খুব মানে সাপোর্টিভ থাকে, অনেকে মনোযোগ দিয়ে ব্যাপারগুলো খুব শুনে এবং বাচ্চাদের সেভাবে কেয়ার করে, আবার অনেকে আছে তারা একদম আসতেই চায় না, তাদের যদি বলি যে ঠিক আছে আপনি আসতে পারতেছেন না, আপনি বন্ধ কবে আছে, আপনার চাকরিজীবী যারা থাকে আপনার বন্ধ কবে আছে বলেন আমরা যাই আপনাদের বাসে, তো সেক্ষেত্রে বলে উনি ওনারা অনেক সময় মানে যে সারা দেয় যে না যাওয়া যাবে না বা আমরা একটা দিন বন্ধ পাই কেন, মানে এত উদাসীন তারা বাচ্চাদের বিষয়ে। কিছু কিছু গার্জিয়ান আছে, এই জন্য আমি বলি পরিবারের কথাই বারবার বলি এই কারণে যে তাদের উচিত এই ব্যাপারগুলো খুব কেয়ারলি ভাবে দেখা।
0: আচ্ছা ভাই, ওই যে স্কুলে টিচারদের কি কোনো সেফ বাচ্চাদের সেফগার্ডিং এর ব্যাপারে কি কোনো ট্রেনিং দেওয়া হয়, এটা কি এরকম কোনো ব্যবস্থা আছে? এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক ট্রেনিং?
1: এটা বাধ্যতামূলক।
2: হ্যাঁ, প্রতি সপ্তাহে শুধু বাচ্চাদের না, প্রত্যেকটা স্টুডেন্টের মানে সুরক্ষার জন্য, যা যা তাদের ভালো পরীক্ষার জন্য, তাদের মানে সবকিছুর জন্য মিলাই প্রতি সপ্তাহে একদিন তাদের মানে স্কুলে মিটিং করা হয়।
1: না না, ওই মিটিং না, ওটা তো মানে পড়ালেখার জন্য, মানে সেফগার্ডিং যেটা বাচ্চাদের কে প্রোটেক্ট করা যেটা, সেই ধরনের কিছু ট্রেনিং কি আপনারা করে থাকেন, মানে টিচাররা টিমরা টিম করে থাকে কিনা?
2: না,
1: করেছি
0: যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান হোক বা যে বিভিন্ন,
1: আপু আপনি এটা শুনেন,
0: বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে যেগুলাতে বাচ্চারা মনে করেন এতিমখানা আছে বা যেখানে বাচ্চারা থাকে, আশ্রয় কেন্দ্র আছে বা হোস্টেল
1: আছে,
0: তো এইখানে যারা এইসব সেক্টরে কাজ করে, মানে সেফগার্ডিং, চিলড্রেন সেফগার্ডিং ট্রেনিং ম্যান্ডেটরি, everyone, every staff member.
1: এটা সরকারের উচিত যে কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠান ওপেন না

0: হোক, এটা যতক্ষণ পর্যন্ত রেডি না বা এটা সার্টিফিকেট না থাকে,
1: এক্স্যাক্টলি, মানে এটা ম্যান্ডেটরি সব যারা কাজ করবে এই সেফগার্ডিং ট্রেনিংটা ডিজাইন করা হয়, যে মনে করেন যে বাংলাদেশে যে লেজিসলেশন আছে ফর এক্সাম্পল সেফগার্ডিং রিলেটেড, এখন এই লেজিসলেশন গুলা আপনি জানবেন কিভাবে আপনাকে যদি ট্রেনিং না দেওয়া হয়? আর আপনি যদি না জানেন, মনে করেন আপনি একজন একটা স্কুলের টিচার বা আপনি আপনার এখানে আরো অনেকেই কাজ করে, এখন বাংলাদেশের যে লেজিসলেশনগুলো আছে আপনি তো খুঁজে খুঁজে বের করে করে জানবেন না, আপনাকে তো এটা তো হচ্ছে আপনার স্কুলের দায়িত্ব আপনাকে এটা ট্রেন করবে যে এই এই সমস্ত তো সেফগার্ডিং এই এই সব সব এরিয়া কভার করবে, আপনাকে লেজিসলেশন সম্বন্ধে বলবে, আপনার রেসপন্সিবিলিটি সম্বন্ধে বলবে, কিভাবে একটা বাচ্চার যে সেফগার্ডিং যে বিষয়গুলো এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা হবে, কাকে রিপোর্ট করা হবে, রিপোর্টিং যে সিস্টেম আছে, তো এটা হচ্ছে ভাস্ট একটা এরিয়া, এটা এটা ম্যান্ডেটরি, আমরা সবাইকে এই এই ট্রেনিং করতে হয়, এটা ট্রেনিং করতে হয় এই জন্য, কারণ আমি যদি একটা সেফগার্ডিং কেস যদি আমি ফেল করি টু রিপোর্ট ইট টু দ্য রাইট পিপল, ইফ আই ডোন্ট ফলো দ্য প্রসিডিওর দেন আই উইল লুজ মাই জব, কারণ আই ফেল টু অ্যাক্ট অন, কারণ আমি নেগলেক্ট হবে এটা আমার আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটি, নেগলিজেন্স অফ মাই প্রফেশনাল রেসপন্সিবিলিটি, তো যার কারণে এটা এই সেফগার্ডিং এর যে বিষয়টা এটা প্রত্যেকের রেসপন্সিবিলিটি, স্কুলের হেড থেকে শুরু করে
0: সবার, একদম পিয়ন পর্যন্ত
1: সবাই রেসপন্সিবল ফর দ্যাট
0: ডোর, ইভেন কি সিকিউরিটি যে গার্ড থাকে দরজার মধ্যে দাঁড়ানো থাকে, কার পার্কিং এ যে ইনচার্জ থাকে, সবাইকে এটা করতে হবে কারণ বাচ্চাদের সাথে রিলেটেড কাজ এটা।
1: তারপরে স্কুলে যে আমরা স্কুলটা বলছি এই জন্য কারণ যেহেতু আপনি স্কুলে কাজ করেন, ইট ডাজন্ট মিন অনলি স্কুল, এভরি প্রতিষ্ঠান, এভরি সিঙ্গল ইনস্টিটিউশন যেখানে বাচ্চারা আসবে বা যেখানে ভালনারেবল ইন্ডিভিজুয়াল মনে করেন এল্ডারলি হোম বা ডিসেবল মানুষ যেখানে থাকে, এরা হচ্ছে সমাজের ভালনারেবল মানুষ, তাদেরকে প্রোটেকশনের জন্য এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তো এই যে যে কথাগুলো বলছিলাম যে ট্রেনিংটা হচ্ছে ম্যান্ডেটরি, এবং এই ট্রেনিংটা ম্যান্ডেটরি এই জন্যে কারণ আমার স্টাফ যদি ইফ আই ডোন্ট প্রোভাইড দেম ট্রেনিং দেন অফকোর্স দে উইল, তারা তো জানবে না কি করতে হবে, সেফগার্ডিং এর প্রসিডিওরটা কি, কাকে রিপোর্ট করতে হবে, কিভাবে সেফগার্ডিং আইডেন্টিফাই করতে হবে, লেজিসলেশন কি বলছে, ডিফারেন্ট লেজিসলেশন। এটা যদি আমি একজন এমপ্লয়ার হিসেবে মনে করেন আমি হচ্ছি এমপ্লয়ার, আমি আপনাকে এমপ্লয় করলাম, তো এটা আমাকে আপনাকে কাজে দেওয়ার আগেই আপনাকে আমাকে মেক শিওর করতে হবে আই ট্রেন ইউ অল দিস থিংস ইজ এ ম্যান্ডেটরি। তখন আপনি কাজে যখন আপনি যাবেন তখন ইফ ইউ ফেল টু অ্যাক্ট অন দোজ ট্রেনিং then you will be responsible, you'll lose your job. কিন্তু আপনাকে যদি আমি ট্রেনিং না দেই then you will have an excuse that আমি তো জানতাম না এটা, I wasn't given training.
0: এটার জন্য আমার কাছে যা মনে হয় যেটা সেটা হচ্ছে, যেটা আমি তোমার কথা কাটতেছি এর জন্য, যে এই যে আমাদের লয়ার আপু শুনছেন, আপনি একজন টিচার আপনি শুনছেন, তো আমার কথা হচ্ছে এটা যে আপনাদের ত্রুতেই কিন্তু গভর্নমেন্টের কাছে এই মেসেজটা পৌঁছাতে পারে, আপনি স্কুলে যায় আপনার হেড টিচার থেকে শুরু করে আপনি আপনার পুরো টিমকে বলতে পারেন যে আমাদের এই স্টেপ নিতে হবে বাচ্চাদের জন্য, আর লয়ার আপু যেটা আপনি গভর্নমেন্টের কাছে মেসেজ মানে পাস করতে পারেন এটাই যে এরকম এরকম একটা কিছু করা আমাদের।
1: আমি একটা জিনিস সাজেস্ট করবো এখানে, আশিক ভাই তো আপনি তো চিলড্রেন নিয়ে কাজ করেন,
0: ইয়াং
1: পিপলদের নিয়ে কাজ করেন, তো আমাদের এখানে আমি I want to pass it through you to the government of Bangladesh if they are listening or the policy makers or legislators, the এখানে UK তে অনেক এই ট্রেনিং গুলো অ্যাভেইলেবল আছে এবং I know many people they will be able to provide মানে construct the training freely, you know, but of course যদি তুমি nationwide একটা provide করতে, it's a big project
0: হ্যাঁ,
1: কিন্তু এটা এবং এই ট্রেনিংটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে তৈরি করতে হবে, ঠিক আছে, তুমি একটা বিশেষ একটা ইয়ে নিলাম,
0: আর তৈরি করার জন্য এত কিছু মানে কষ্ট কি, আপনি এত গুগল সার্চ করলে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন, অনেক আইডিয়া,
1: যে পার্টিকুলার ট্রেনিং যেটা ম্যান্ডেটরি ইন এভরি প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, স্কুল হোক, কারণ এই যে কওমি মাদ্রাসা গুলো ফর এক্সাম্পল এগুলো তো গভর্নমেন্ট রেগুলেটেড না, এখন তাই বলে কি এখানে কোনো রেগুলেশন থাকবে না, তাদের কি রেসপন্সিবিলিটি থাকবে না, এখানে তো বাচ্চারা থাকে না, তাদের আন্ডারে তো বাচ্চারা আছে, তো এই এটা আমাদের একটা সাজেশন থাকবে
0: মাদ্রাসায় তো এমন,
1: হ্যাঁ হ্যাঁ শুনুন কি বলছেন,
2: এটা আপনার যে শুধুমাত্র যে আপনার বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যে নেই তা না, এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতেও নেই, আগে আমাদের উচিত সরকারকে এই বিষয়ে,
0: এর জন্যই আমরা বলছি এর জন্যই তো আমরা শুরুতে বলেছি যে বেসরকারি আর সরকারি সবকিছুতে সব জায়গায় এই মানে ট্রেনিং গুলো থাকা জরুরি, এই জিনিসগুলো থাকা জরুরি।
1: তো এই যে আপনি যে বলছেন যে বাবা মাদের সচেতনতা দরকার, অফকোর্স তাদের দরকার, কিন্তু সবার আগে যারা প্রফেশনাল যারা আছেন, যারা যে প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের তাদেরও ট্রেনিং দরকার আছে, তাদের তাদেরকেও বিষয়টা জানতে হবে, দেন দে ক্যান এডুকেট প্যারেন্টস। ঠিক আছে, তো এটা একটা বিষয় আমরা এখান থেকে ইয়ে করতে পারি যে বাংলাদেশে তো অফকোর্স ল্যাক অফ, যে আপা যে লয়ার আপা যে বললেন যে ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অব ল ইন প্র্যাকটিস, এটা তো হচ্ছে মেজর একটা প্রবলেম, এটা তো একদিনে যাবে না। দেয়ার ইজ এ লট অফ থিংস ইনভলভ, যে এখন মানুষ দরিদ্র বা প্রভাবশালী মানুষরা করছে, এখন মানুষ যদি দেখে যে কেউ রেপ করে বা ক্রাইম করে বের হয়ে এসে বুক ফুলিয়ে হাঁটতেছে, দেন আদার উইল বি এনকারেজড।
0: আর এগুলো আসলে যে কতটুকু প্রভাব ফেলে মানে একটা বাচ্চার জীবনে, কোন বাচ্চা আছে সারা জীবনের জন্য মেন্টালি, হ্যাঁ হ্যাঁ, ট্রমার মধ্যে পড়ে যায়, মানে সারা জীবনের জন্য মেন্টালি হেলথ ইস্যু হয়ে যায়। অনেক কিছু মানুষের, তারা ভালো করে লেখাপড়াও করতে পারে না, আগাতে পারে না, অনেক প্রবলেম হয়। আর শুধু তো বাচ্চা বলতে আমরা এখানে শুধু মেয়েদেরকে বুঝাচ্ছি না, রেপ হয় ছেলেরা, অনেক ছেলেরা বাংলাদেশে রেপ হচ্ছে, ছোট ছোট বাচ্চারা, ওরা বলতে পারতেছে না। একটা ঘটনা আছে আগে ঘটেছে কয়েকদিন আগে, আমি শুনেছি, আমি সেটা নোট করেছিলাম, আব্দুল্লাহ নামের একটা ছেলে 10 বছরের ঢাকা মাদ্রাসায় লেখাপড়া করতো 2026 এই বছরে, হ্যাঁ, ওই ছেলেটা সুইসাইড করলো, তারপরে এটা মানে ইয়ে হলো, কত বড় একটা মানে।
1: এবং মাদ্রাসাগুলোতে মানে এটা সেনসিটিভ বিষয় আমি তোমাকে বলছি, যে কারণ এই যে মাদ্রাসা বাংলাদেশে যে কমি মাদ্রাসাগুলো আছে, যেগুলো এখানে তারা এতিমখানা আছে বা এই যে ছাত্রাবাস আছে, তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু একদিকে অনেক ভালো কাজ করছে, কারণ এই দেখা যাচ্ছে কি অনেক সুবিধা বঞ্চিত বাচ্চারা ওইখানে জায়গা পাচ্ছে, তাদের হয়তো অন্য কোথাও থাকার জায়গা থাকতো না, তারা থাকা খাওয়ার জায়গা হচ্ছে, কিন্তু পাশাপাশি ওইগুলোতে কিন্তু অনেক অ্যাবিউজ গুলো হচ্ছে। কিন্তু
0: বাচ্চারা তো ইজি টু মানে কি করা, মানে বাচ্চাদেরকে ইজি টু ইউজ,
1: যদি বাচ্চা কোনো বাচ্চা যদি সুবিধা বঞ্চিত ফ্যামিলি থেকে আসে তাহলে তো তার কোনো গার্জিয়ান নাই, কেউ প্রোটেক্ট করবে না, তাহলে তো সে তো আরো ভালনারেবল না।
0: আমরা একটু ছোট বিরতিতে যেতে হবে,
1: তো যাওয়ার আগে আমি আমাদের ফেসবুকে কিছু কমেন্ট এসছে, কমেন্টগুলো আমি একটু দেখি। একজন বলছেন যে আয়শা মোল্লা, উনি বলছেন যে বাচ্চাদের রাজনৈতিক কাজ থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, খুবই ভ্যালিড একটা পয়েন্ট, খুবই ভ্যালিড একটা পয়েন্ট, কারণ এই যে বাংলাদেশে কিন্তু বাচ্চাদেরকে রাজনৈতিক কাজে কিন্তু ব্যবহার করা হয়,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এবং স্কুল কলেজ থেকে এই যে বিশেষ করে এই যে মাদ্রাসাগুলো আছে, তারা যত সমাবেশ হয় সব সমাবেশে তাদের ম্যান্ডেটরি যেতে হয় তাদের এই এই সমাবেশগুলোতে, তো এই যে বাচ্চাদেরকে পলিটিক্যাল কাজে যে ব্যবহার করা হয় এটা তো একটা একটা প্রবলেম। হ্যাঁ, আমরা শুনেছি এবং আমরা বলেছি, ঠিক আছে।
0: আরেকটা প্রশ্ন, মানে একজন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ, এগুলো একটু তুমি দেখে পড়ে নাও, আমি
1: হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে যে কে করেছে,
0: শিল্পী,
1: আচ্ছা, উনি বলছেন যে ইট ইজ ইম্পর্টেন্ট টু এডুকেট চিলড্রেন রিগার্ডিং সেফগার্ডিং অ্যান্ড টিচিং দেম প্রপার ওয়ার্ড টু এক্সপ্লেইন হোয়াট ইজ হ্যাপেনিং টু দেম। অফকোর্স বাচ্চাদেরকে তো এটা এডুকেট করতে হবে,
0: হ্যাঁ, ওটা তো প্রথম আমি বাসার থেকে স্টার্ট করা হবে এগুলা বা নিয়ম যেটা, কারণ আমরা আমরা কি করি এদেশে প্রায় বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করি, তারা যখন স্কুল থেকে আসে আমরা জিজ্ঞেস করি হাউ ইজ ইয়োর ডে, যদি বাচ্চা কোনো স্পোর্টসে যায় আমরা জিজ্ঞেস করি তোমার স্পোর্টস ঠিক ছিল, যদি বাচ্চার মন খারাপ থাকে আমরা জিজ্ঞেস করি, এটাই তো এডুকেট করা বাচ্চাকে ওই দিক দিয়ে, ব্যাড টাচ গুড টাচ।
1: তারপর উনি বলছেন যে আরো বলছেন ফ্যামিলি শুড টেক রেসপন্সিবিলিটি টু এডুকেট প্যারেন্টস,
0: এইমাত্র বললাম আমি,
1: এন্ড চিলড্রেন, এন্ড দেন শি অলসো স্টেটেড দ্যাট আই থিঙ্ক দে শুড মেক ইট কম্পালসারি ইন বাংলাদেশ ফর প্যারেন্টস টু ডু এ প্যারেন্টিং কোর্স অন সেফগার্ডিং and safeguarding children. হ্যাঁ, খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন।
0: হ্যাঁ, আমরা একটু ছোট বিরতিতে যাচ্ছি, এরপর আবার আসছি। আপু আপনারা লাইনে থাকেন, আমরা আসছি। আপনারা এত রাত জেগে আছেন, আমার আসলে ইচ্ছে করতেছেন আপনাকে
1: আমরা বিরতিতে যাওয়ার আগে উনাদের একটু কিছু বলার আছে কিনা।
0: হ্যাঁ, আপনারা কিছু বলবেন? আমরা বিরতিতে যাচ্ছি আপু।
3: This year, Margate Soul Weekender celebrates 25 years as the UK's premier Soul Weekender. 3 days on the soft sands of Margate. From beachside sessions to venues across the town, this is more than a festival, it's a movement. Live on stage, Brass Construction, Odyssey, Change, The Real Thing, Incognito, plus an incredible lineup of top DJs. Margate Soul Weekender 2026, 25 years of soul, one unforgettable weekend. Get your tickets now at msw2026.com.
4: Time to hear from our sponsor, Big Yellow Self Storage. Running out of room at home or work? Big Yellow offers over 20 flexible storage sizes, from a few boxes to large business units. Store for as little as 2 weeks with no long contracts or hassle. Their facilities are secure too, with 24/7 CCTV, PIN access, and individually alarmed rooms. Whether it's clutter, stock, or seasonal items, reclaim your space today. Get an online quote now and make more room in your life at bigyellow.co.uk.
5: Summer in Luton. Sounds like

0: আমরা আবার আসলাম আপু, আপনারা আছেন?
1: আপু আমরা বিরতির পরে চলে আসলাম, এখন কোয়েশ্চেন নাদিরা আপুর কাছে।
0: হ্যাঁ, তো নাদিরা আপু, আমরা যে এতক্ষণ যে কথা বললাম, যে এই যে আমি যদি সামারি করি আমাদের যে দ্য পয়েন্ট গুলো আপনার ডিসকাশন থেকে, আমরা যেটা জানলাম যে বাংলাদেশের ল্যাক অফ ইমপ্লিমেন্টেশন অফ ল, এটা হচ্ছে একটা মেইন প্রবলেম। তারপরে দারিদ্রতা হচ্ছে একটা মেইন প্রবলেম, যারা ভিকটিম তাদের যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে তারা কেস কেমনে চালাবে। তারপরে হচ্ছে প্রভাবশালীদের, হচ্ছে প্রভাবশালীরা এই ক্রাইমগুলো করে, আমি জেনারেলাইজ করছি না, যদি কেউ করে থাকে তাহলে তারা ইনফ্লুয়েন্স করে না, টাকা পয়সা দিয়ে এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমরা যে বিষয়গুলো আমরা নিয়ে আসলাম আমাদের এখানের অভিজ্ঞতা থেকে, যে আমরা যারা কাজ করি বিভিন্ন সেক্টরে, আমাদেরকে এই সেফগার্ডিং ট্রেনিংগুলো আমাদের করতে হয় বাধ্যতামূলক, সবাইকে করতে হয়। তো আমরা মনে করি যে বাংলাদেশেও যদি গভর্নমেন্ট যদি এটা এই বিষয়টা তারা থিঙ্ক করে, বা টু ইন্ট্রোডিউস যে এভরি প্রতিষ্ঠান যারা যেখানেই বাচ্চারা আছে এখানে সবাই তারা সেফগার্ডিংটা ট্রেনিংটা এমন ডিজাইন করে যে বাংলাদেশের যে লেজিসলেশনগুলো আছে এই ট্রেনিংয়ের পার্ট থাকবে, যাতে সবাই জানে যে তাদের লেজিসলেশন কি বলে। তা আপনি কি মনে করেন এই এই সব এই বিষয়গুলো নিয়ে, আপনার মতামতগুলো কি?
1: নাদিরা আপু আপনি শুনতে পাচ্ছেন?
0: লোড শেডিং
1: আবার মনে হয় প্রবলেম হচ্ছে, লাইনে আছেন তো অনুজনী, কিন্তু
0: আপনারা চলে আসেন ইউকে তে ফেস টু ফেস মিটিং করি।
1: চলে গেছে, একদম কেটে গেছে লাইন, ওনাদের লাইনটা কেটে গেছে, আবার আমরা কানেক্ট করছি। আসলে আমি আর ফয়সাল কথা বলছিলাম, মানে অন এয়ারে যাওয়ার আগে অ্যাবাউট মানে বাংলাদেশে এই সব কোর্সগুলোর সিস্টেম বা এগুলো নাই।
0: হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয় ইউকে এর সাথে যদি, কারণ ইউকে তে আমরা যারা ইউকে তে যারা থাকি অনেকেই কিন্তু এটা কোলাবরেট করলে,
1: হ্যাঁ নাদিরা আপু শুনতে পাচ্ছেন,
0: ইউকে এর সাথে কোলাবরেট করে এরকম কোর্স ডিজাইন করা যাবে। এবং নাওয়াডেজ এটা অনলাইন বেসড কোর্স করা যেতে পারে, অনলাইন বেসড, এবং আই থিঙ্ক দিস উইল বি এ স্টার্টিং পয়েন্ট। আপনি যদি একটা সোসাইটিতে চেঞ্জ নিয়ে আসতে হয় তাহলে ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামওয়্যার। এবং আই থিঙ্ক অল ইনস্টিটিউশন অ্যান্ড অল প্রফেশনাল বডিজ যারা বাচ্চাদের নিয়ে কাজ করবে, তারা যদি এই ট্রেনিং, তাদের জন্য যদি এমন একটা ট্রেনিং ডিজাইন করা হয় তাহলে এটা তো দেন আদার পিপল লার্ন ফ্রম দ্যাম, দেখেন এডুকেট চিলড্রেন, they can educate families as
1: so,
0: well
1: so in the first they have to educate themselves.
0: Yeah, exactly.
1: ha nadira apu apni ki bolchilen
2: bolchilam je ei je apnara jara boltechen apnara bisher unnatomo deshe unnatotoro deshe boshe boltechen ar amra holam ge asia mohadesher third country r ekta desh amader eto taka posha nai kintu amar সরকারের প্রতি একটা আহ্বান থাকবে যে একটা টাস্ক ফোর্স আমরা গঠন করতে পারি, গঠন হয়ে এনজিও, স্কুল, মাদ্রাসা, কমি মাদ্রাসা, মাদ্রাসা তো দুই ধরনের আছে, কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, মানে কলেজ পর্যন্ত, মানে আমরা ইন্টার পর্যন্ত এই মেয়েদেরকে আমরা বুঝাইতে পারি। এগুলা নিয়ে টাস্ক ফোর্স এর মাধ্যমে ট্রেনিং দেওয়া, মানে একসাথে তো সব বেড়ে পাওয়া যাবে না, মানে যেভাবে ওইটা ফোর্সটা গঠন করে, মানে কিছু কিছু মানুষকে প্রত্যেক বছরে বছরে বছরে বছরে মানে এইভাবে ট্রেনিং দিতে হবে। আমরা তো দেখা যায় যে মা বাবা দুইজনই চাকরিতে যায় এবং মোবাইলটা দিয়ে যায়, কারণ বাচ্চা কি করবে সারাদিন, তার তো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, স্কুল টিস্কুল নাই, কিচ্ছু নাই। এখন ওইগুলা প্রত্যেকটা স্থানীয় যে গভর্নমেন্ট আছে তাদের আন্ডারে, যেমন ইউনিয়ন পরিষদ না, ইউনিয়ন পরিষদের গ্রামের মানুষরা কিন্তু এত খারাপ হয়েছে না, এখনো বস্তি কলোনি গুলা নাই, কিন্তু ওই যে শহরে বা মিনি শহর গুলা এগুলাতে যে স্থানীয় যে আমাদের পরিষদ গুলা আছে, যেমন পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন, ওদের আন্ডারে সব প্রত্যেকটা কলোনিতে একটা স্কুল দেওয়া দরকার, যে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে একদম দশ বারো বছর বছরের বাচ্চা ছেলে মেয়ে সবাই পড়াশোনা করবে, এবং এখানে গান শিখানো, নাচ শিখানো, তারপর মানে যত ধরনের মানে কালচারাল
1: অ্যাক্টিভিটিস গুলো আছে,
2: সারাদিন যদি সকাল 9টা থেকে শুরু হয় 7টা পর্যন্ত ওরা ক্লাস করলো, যা শিখলো, মানে ওরা গিয়া বাহিরে গিয়ে ক্রাইম করতে পারলো না। তারপরে আরেকটা লিগে আমাদের ওই যে বোম্বের ইন্ডিয়ার যে দক্ষিণের ছবিগুলা, এগুলা যে পর্নোগ্রাফি দেখায় বা ছবিগুলা দেখায়, এগুলা থেকে মানুষের মানে মন মানসিকতা বিকৃতি প্রচুর পরিমাণে হচ্ছে। মানে এগুলো আমি যখন আলাপ করি আমার আসামির সাথে, কাউন্সিলিং এর দরকার আছে আসামিদের, কেন এরা এগুলা করতেছে, পারিবারিক কলহ, বাবা মার বিচ্ছেদ, এগুলা এই যে এগুলা কারণ বস্তির বা কলোনির। এখন দেখবেন যে আপনারা যার দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানে তারা এগুলার সাথে জড়াইয়া পড়তেছে। কিভাবে জড়াইয়া পড়তেছে, এগুলা খুব মানুষে চলে এবং ওই কলোনির ছেলেগুলা এগুলা খুব প্রচুর পরিমাণে দেখে, যার কারণে দেখবেন সে বুঝতে পারে না যে হারি টিজিং করা দরকার। একজন মনে করেন তার বয়সের সে কিন্তু প্রত্যেকটা মানে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম 50-60 বছরের মহিলাদের পর্যন্ত সে ইফ টিজিং করতেছে, কারণ কি সে তার কোন নৈতিক জ্ঞান নাই, তার কোন আপনার প্রতি ইয়া নাই, এই ধরনের মানে শিক্ষার তার অভাব, দারিদ্রতা আছে, এসব কারণে সে
3: অনেক কিছুতে মানে সে এডিকশন মানে এডিক্টেড থাকে, মানে ড্রাগস এগুলোতে ইনভলভ থাকে।
2: আমাদের মানে বাংলাদেশে যে কি পরিমানে আছে এটা চিন্তার বাইরে, আমরা এত মাদকের মামলা করি মানে হিসাব ছাড়া, 10 পিস 20 পিস মানে প্রত্যেকটা ছেলের কাছে আপনি 10 পিস 20 পিস মামলা মাদক থাকবেই থাকবে। তারপরে আছে আইনের যে কোনো দুর্বল প্রয়োগ, এই যে এগুলা কিন্তু আইনের দুর্বল প্রয়োগ। আইনটা যদি আমাদের সব ধরনের আইন আছে, আপনি বলতে পারবেন না যে আমাদের এই আইনটা নাই বা এই শাস্তিটা নাই নাই, কিন্তু আইনের প্রয়োগ নাই।
3: আপু আমাদের আইন আপু এর জন্যই আপনার কথা মাঝখানে বলতেছি, এর জন্যই যখন ফয়সাল বলছিল যে সেফ গার্ডিং এগুলা ট্রেনিং নিয়ে কথা বলছিলাম, আপনি সুন্দর করে বলছেন এটা যে আমরা উচ্চ একটা মানে মানে দেশে আছি, বাইরে আছি আমরা বাংলাদেশে, এই সব কিছু বাংলাদেশেও আছে কিন্তু ইউজ করা হয় না, জানেন না কিভাবে ইউজ করতে হয়, তাই না? যদি যে কোর্সগুলো আমরা বলতেছিলাম এগুলোর জন্য ফয়সাল যেটা মেনশন করছে, এত কিন্তু খরচেরও হয় না। আপনারা সরকারের কাছে দাবি করেন মানে সরকার যাতে এটা ক্রিয়েট করে,
0: আর প্রতিষ্ঠানগুলো রেসপন্সিবল থাকবে, কারণ একটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু পয়সা বানাচ্ছে না,
3: কারণ বাচ্চারা
0: যে রেসপন্সিবল টু প্রোভাইড ফাইনান্স।
3: আপু বাচ্চারা যে এই যে সারা দিন ফোন টিপতেছে মানে অনলাইন যে রিস্কগুলো আছে, হ্যাঁ ওগুলা কিন্তু বাচ্চারা জানে না, কারণ বাচ্চাদেরকে বোঝানোর কেউ নাই, কারণ যারা বুঝাবে তাদের কিন্তু আগে ট্রেন মানে জানা থাকতে হবে যে অনলাইন রিস্ক গুলা কি, বাচ্চাদেরকে কিভাবে বাউন্ডারিজ গুলা বুঝাতে হবে, তাই না? ইন্টারনেটের বাউন্ডারিজ আছে ওটা বুঝাতে হবে, এর জন্য তো আমার নিজেকে আগে মানে এডুকেটেড করতে হবে এই দিক দিয়ে। তো এর জন্যই আমি আমাদের যেটা দাবি, আমাদের যেটা দাবি আপনাদের কাছে, যাতে আপনারা ওটা কথা বলেন এগুলা নিয়ে বা উদ্যোগ নেন যে বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে সেফ গার্ডিং এইগুলা নিয়ে একটা ট্রেনিং হোক, যাতে আমি যদি জানি যে এটা একটা রিস্ক তাহলে আমি বাচ্চাকে বুঝাইতে পারবো যে এরকম এরকম এটা একটা রিস্ক, তাই না? এখন বাচ্চাকে তো আপনি একটা বাচ্চা ইন্টারনেট ইউজ করতেছে ননস্টপ, আপনি যা যা তো ধমক দিলে হবে না, সে তো বুঝবে না।
0: রিয়াপু একটা কমেন্ট করেছে,
3: হ্যাঁ আমাদের একটা, হ্যাঁ তাহলে তুমি একটু পড়ে নাও এটা। হ্যাঁ
0: তো আমাদের রিয়াপু আপনি কমেন্ট করেছেন এই বিষয়ে, থ্যাংক ইউ ফর মেকিং আ কমেন্ট, সো আই এম গোইং টু জাস্ট রিড আউট ইওর কমেন্ট। So উনি বলছেন যে আই বিলিভ দ্যাট ওয়েন পিপল গো ফর টিচিং কোয়ালিফিকেশনস it should be implemented on the program regarding this topic. Awareness should be implemented firstly. Then she also stated that this topic too should be in the education curriculum in Bangladesh. It will take a long time to implement it. Someone needs to take this to the education secretary in Bangladesh. হ্যাঁ তো
3: হ্যাঁ
0: রিয়া আপু, থ্যাংক ইউ ফর মেকিং ইউর ভ্যালুয়েবল কমেন্ট। তো আমরা আমাদের এই দাবি থাকবে আপা, বাংলাদেশে যে গভর্নমেন্ট আছে, ইটস দেয়ার রেসপন্সিবিলিটি টু এনশিওর সেফগার্ডিং, বাচ্চাদের সেফগার্ডিং গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি। প্রথম কাজ হচ্ছে তার ভালনারেবল যে মানুষগুলো আছে তাদেরকে প্রোটেক্ট করা, বাচ্চারা হচ্ছে ভালনারেবল। হ্যাঁ অফকোর্স ফ্যামিলি তো রেসপন্সিবল আছে, ফ্যামিলি তো অফকোর্স দে হ্যাভ টু দে আর রেসপন্সিবল টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন।
3: এই কথাটা আসলে নুসরাত আপু প্রথম দিকে বলছিল সুন্দর করে যে বাচ্চারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ।
0: হ্যাঁ কিন্তু শুধু ফ্যামিলি না, বাচ্চারা তো শুধু দ্য ফ্যামিলিতে অ্যাবিউজ হয় না, তারা তো প্রতিষ্ঠানগুলোতে অ্যাবিউজ হয়। হ্যাঁ তারা স্কুলে, মাদ্রাসায়, এতিমখানায়, এসব জায়গায় তো তাদের ট্রাস্টেড মানুষদের দ্বারা, শিক্ষকদের দ্বারা অ্যাবিউজ হচ্ছে, মানে ইয়ের দ্বারা। হ্যাঁ তাদের কু স্টুডেন্ট দ্বারা অ্যাবিউজ হচ্ছে, বড় স্টুডেন্টদের দ্বারা, ছোট বাচ্চারা অ্যাবিউজ হচ্ছে। তো এই প্রোটেকশনের দায়িত্ব যে ওই প্রতিষ্ঠানগুলো যে নেবে, এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। এখন রিসেন্টলি দেখলাম যে একটা হসপিটাল গভর্নমেন্ট ক্লোজ করেছে, আদিন হসপিটাল, যেখানে বাচ্চারা মারা গেছে যে যেকোনো কারণেই হোক। হ্যাঁ ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে, এটা ক্লোজ করেছে বা ইয়ে করেছে। তো গভর্নমেন্ট এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দে হ্যাভ টু, কারণ তারা তো আর সবগুলো ক্লোজ করা তো আর সমাধান না। বাংলাদেশে যেভাবে প্রবলেম, এরকম ক্লোজ করতে গেলে কোনো প্রতিষ্ঠানই থাকবে না, মানে সবগুলোই বন্ধ করতে হবে, কারণ সবগুলো প্রতিষ্ঠানেই কোনো না কোনোভাবে প্রবলেম আছে। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে গভর্নমেন্ট, তারপরে এই যে একজন দুজনকে ফাঁসি দিলেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে না, কারণ প্রধানমন্ত্রী যদি বলে যে সবাই দাবি করছে প্রধানমন্ত্রী সবাইকে পানিশমেন্ট, তো এটা হচ্ছে একটা পপুলিস্ট মবের একটা ইমোশনাল একটা ডিমান্ড। এবং এই যে মানুষ,
3: সবাইকে যদি ফাঁসি দেওয়া হয় এর মধ্যে তো অনেক ইনোসেন্ট মানুষ চলে যাবে, এরা শিকার হয়ে যাবে পলিটিক্স এর অন্যদিকে।
0: এক্স্যাক্টলি, তো এগুলো মব ইমোশন দিয়ে, মানে সাডেন যে এই যে মানুষ যে একটা ঘটনা হয়, ইমোশনাল হয়ে রাস্তায় আসে, তারপরে একটা অ্যাকশন হয়, দ্যাটস ইট। এগুলো তো কিন্তু পার্মানেন্ট সলিউশন না, পার্মানেন্ট সলিউশন হচ্ছে যে এই যে আপনি যে বললেন যে লয়ের ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, ওই যে আমি আমাদের যে রিপোর্টের ডেটা বললো যে অনলি 5600 রিপোর্টিং এর মধ্যে অনলি 2% কনভিকশন হয়েছে। তো এই প্রবলেমগুলো কিন্তু গভর্নমেন্টের একটা হিউজ রেসপন্সিবিলিটি। আমি দেখলাম যে এই যে আপনি তো বললেন সব ধরনের আইনই আছে বাংলাদেশে, অনেক স্মার্ট স্মার্ট আইন আছে, এই যে সেফগার্ডিং বোর্ডের কথা বললাম, এগুলো কিন্তু বাংলাদেশে আছে, লেজিসলেশন কিন্তু বলেছে এগুলো, কিন্তু বাস্তবে আসলে এরকম সেফগার্ডিং বোর্ড কি বাস্তবে কাজ করে কিনা সেটাই দেখার বিষয়। এই যে মাল্টি ডিসিপ্লিনারি টিম, পুলিশ, তারপরে
2: বলছিলাম আমি তো আওয়াজটা তুলতেছি লয়ারের কাছে বা আমরা অনেকে মিললে যে টাস্কফোর্স এর মাধ্যমে আমরা মানে সবাইরে আমরা একটা ট্রেনিং দিব, কারণ ওই ট্রেনিংটা সবাই পাবে, মানে এনজিও কর্মী থেকে শুরু করে স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার শিক্ষক, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বাদ যাবে না,
3: সবাই ট্রেনিংটা পাবে।
2: নৈতিকতার বোধের খুবই অভাব, মানে সবাই মানে নৈতিক যে একটা জিনিস আছে নৈতিকতা, ওই জিনিসটা একদম বাংলাদেশে আমি অনেক অভাব দেখতেছি এখন, মানে এই নৈতিকতাটা শিক্ষা দিতে হবে ওই জায়গায়। এবং আমি বলতেছি যে কলোনি যেগুলো আছে এখানে প্রত্যেকটা কলোনিতে একটা করে স্কুল দরকার, এবং নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার, কালচারাল প্রোগ্রাম শিক্ষা দেওয়া দরকার, এগুলা মানে খুবই জরুরি, কারণ এগুলা কিন্তু সরকার না, এনজিও গুলাও পারে, এনজিও গুলাও কিন্তু এই ধরনের কিছু কিছু মানে সভা সমাবেশ এগুলা শুরু করছে, এবং অনেক আমরা অনেক জায়গায় যাই যে এনজিও মাধ্যমে এগুলা দেওয়া হয়, এবং গ্রামের মানুষের মাধ্যমে এগুলা ছড়াইয়া দিতে হইবে, কারণ যে যে মা সন্তানটা মানে এই ধরনের দর্শনের শিকার হইতেছে সে মাটাও কিন্তু এত সচেতন না, হ্যাঁ, এই মা গুলারে কিন্তু সচেতন করতে হবে, মানে এটাই লিগে আমার ফার্স্ট প্রায়োরিটি, মানে মাটারে অনেক সচেতন করতে হবে। কেন বলছি, দেখেন শিশুর প্রাথমিক ও সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করে কিন্তু পরিবার, আর নিরাপত্তা ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করে কিন্তু সমাজ, আর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে শিশুদের অধিকার বাস্তবায়ন করে কিন্তু রাষ্ট্র। সুতরাং পরিবার, সমাজ ও রাষ্ট্রের মানে সমন্বিত প্রচেষ্টা ছাড়া শিশুরার সুরক্ষা বা অধিকার সুনিশ্চিত করা সম্ভব কোনোভাবেই না। সমাজটা বললাম তোমাদের মধ্যে কিন্তু আপনার ওই যে স্কুল কলেজ মাদ্রাসা সব কিন্তু এই সমাজের মধ্যে চলে আসতেছে, রাষ্ট্রের মধ্যে চলে আসতেছে, আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো গুলো অধিকার বাস্তবায়ন করে। এগুলা কিন্তু যে আমি বললাম যে কেন আমাদের সরকার এত টাকা দিতে পারবে না, কিন্তু আমরা এনজিও এবং ওই যে টাস্ক ফোর্সের মাধ্যমে শুধু যে সরকার দিবে তা না, কারণ এই ছোট একটা মানে দেশে 20 কোটি মানুষ, এতগুলা মানে সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। কারণ এগুলা তো শুধু ওরা যে আমাদের যে আইনের দুর্বলতাটা আছে ওইটা আমাদের কাটাইয়া উঠতে পারলে মনে করেন, আর শিক্ষা এবং নৈতিকতা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমরা অনেক নিতে পারবো। আমার
0: গভর্নমেন্ট তো এত মানুষকে সবকিছু দিতে পারবে না, সবই ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট যেটা করতে পারবে এই যে যে লেজিসলেশন গুলো যে আছে এগুলোর যে প্রপার ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব, ঠিক আছে? গভর্নমেন্টের কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, এই যে উইমেন ডিপার্টমেন্ট আছে, চিলড্রেন ডিপার্টমেন্ট আছে, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে,
3: মানে নতুন করে তো কিছু তৈরি করতে হবে না, অলরেডি আছে, ওগুলাকে শুধু কাজে লাগাতে হবে,
0: এখন আপা বাংলাদেশে কিন্তু যে পয়সার কিন্তু প্রবলেম না, প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট প্রবলেম। বাংলাদেশে কিন্তু প্রচুর টাকা পয়সা আছে, বুঝছেন, এগুলো টাকা পয়সার কোনো অভাব নাই, আমাদের যে এই যে বাচ্চাদের যে আমরা প্রোটেকশন দিতে পারি নাই, এটা তো হচ্ছে মানে হোলি এটা আমাদের সোসাইটি ফেলিয়ার এবং গভর্নমেন্টের ফেলিয়ার। এখন যে কারণ হচ্ছে টাকা পয়সা কিন্তু প্রবলেম না, আপনি যে আপনার পুলিশ ডিপার্টমেন্ট আছে, আপনার যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মাদ্রাসা যে আছে এগুলো প্রত্যেকটা, আপনার প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই, আপনি যে ট্রেনিংটা মনে করেন এই যে সেফগার্ডিং ট্রেনিং এর কথা আমরা বলছি, এটা কিন্তু এত এক্সপেন্সিভ কোনো প্রজেক্ট না, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যদি দায়িত্ব দেওয়া হয় যে দে উইল ডেলিভার দ্যাট ট্রেনিং, কারণ প্রত্যেক প্রতিষ্ঠান কিন্তু ইনকাম জেনারেট করে, এবং এটা যদি তাদেরকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়, কারণ এখানে মনে করেন ইউকিতে এই যে ট্রেনিংটা করে এটা কিন্তু গভর্নমেন্ট পয়সা দেয় না, এটা ইয়ে প্রত্যেক প্রতিষ্ঠান তারা তাদের এমপ্লয়ীদেরকে ট্রেনিং করাতে হয় বাধ্যতামূলক, গভর্নমেন্ট শুধু মেক শিওর করে যে ওই প্রতিষ্ঠান ওই ট্রেনিংটা দিচ্ছে কিনা, এটা গভর্নমেন্ট এনশিওর করে, এটা হচ্ছে গভর্নমেন্টের। তো এই যে গভর্নমেন্ট লেভেলে বা টপ লেভেলে ম্যানেজমেন্ট, ল্যাক অফ ম্যানেজমেন্ট বা ল্যাক অফ ভিশন আউট সে ও ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, তাদেরকেও ট্রেনিং করা দরকার, মিনিস্টার যারা আছে, আই ডোন্ট নো ইফ দে আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস, মেবি দে আন্ডারস্ট্যান্ড, মেবি দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড,
3: আই ডোন্ট নো, বুঝবেন না, কারণ ওনারা তো বিদেশে যান, ওনারা তো বাইরে যান, উনি দেশ
0: মানে যারা দেশে, দে নিড টু স্টাডি, দে নিড টু স্টাডি, কারণ একটা বিষয় হলে এই যে রেপ কেস গুলো হচ্ছে, যে রামিসার কেস গুলো হচ্ছে, আমার তো মনে হয় একটা কেস ই ইনাফ টু একটা সোসাইটিকে, একটা রাষ্ট্রকে, গভর্নমেন্টকে শেক আপ করার জন্য, যে ওয়েক আপ হওয়ার জন্য, কারণ এটা এত এত নৃশংস ঘটনাগুলো ঘটে, যে রামিসার ঘটনা ঘটলো, এখন যে প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন বাবাকে দেখার জন্য, উইচ ইজ ভেরি গুড, দ্যাটস নট গুড ইনাফ, তারপরে
3: এরকম করে যদি যান তাহলে উনি কত বাবা মাকে দেখতে যাবেন।
0: হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে ইয়ে হলো যে একজনকে ক্যাপিটাল পানিশমেন্ট, এই যে সবাই বললো যে ওরে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, প্রকাশ্যে ফাঁসি দিয়েও দিলেন মনে করেন, তাহলে কি প্রবলেম শেষ হয়ে যাবে?
3: আপনি 3 দিন পর আরেকটা ঘটনা ঘটাইতেছে, এরকম তো হয় তাই না? তাহলে কই শেষ তো নাই, এরকম তো শেষ হবে না।
0: তো আজকের আলোচনা থেকে আশা করি আমরা আরো আরো কাজল তুমি আরো আলোচনা করো, তাদেরকে নিয়ে আসো, আরো খুব ইন্টারেস্টিং।
3: হ্যাঁ আসলে আমার ভালো লাগছে, কারণ অনেক কিছু শেখারও আছে, বলারও আছে।
0: এবং আমার মনে হয় এখানে যারা মানে ইউকে,
3: লাস্ট কোশ্চেন গুলো ওনাদেরকে করো তুমি
0: ইউকে তে,
3: আমি একটু ব্রেকে আবার রেডি করি,
0: ব্রেকে তে যাচ্ছি।
3: হ্যাঁ তুমি কথা বলো।
0: হ্যাঁ তো আপা আমরা ব্রেকে যাব আবার, আপনাদের অনেক রাত হয়ে গেছে, তো আপনারা এই বিষয়ে আপনাদের যদি আর কিছু বলার থাকে আপনারা ব্রেকের পরে আপনারা বলবেন, এবং ওইখান থেকে আমরা আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব আর কি। ঠিক আছে, আমরা একটা কুইক ব্রেকে যাচ্ছি, ধন্যবাদ।
4: Get ready for the ultimate soundtrack to your summer. On Saturday, June 27th, the legendary Summer Soul Sessions Garden Party returns to Venue 360. We kick off at 8 p.m. with the heavy-hitting sounds of DJ Mick Foster, plus a very special guest from My Soul Radio, the one and only John Jules. It's 6 hours of pure soul, rare grooves, and floor fillers until 2 a.m. Don't miss the vibe of the season. Tickets are available right now at crownalldare.com. Let the warm summer nights be soulful. We'll see you on the dance floor. Luton, are you hungry? Introducing Buffalo Smokehouse, the first halal smokehouse and grill restaurant in Luton. We don't rush flavor. We smoke our meat for over 10 hours. Smoked meats, steaks that slap, burgers stacked, seafood done right. This isn't fast food. This is smoke, fire, flavor. Find us at 197 Marsh Road, Luton, LU3 2QQ. Call 01582 340765. And book your table today or visit buffalosmokehouse.co.uk.
5: Is your business getting noticed online? Are you reaching the customers you want and need? At Silver Toad, we can make that happen. Do you need a new website? Or perhaps your current one needs some TLC? At Silver Toad, we can make that happen too. We'll boost your online presence and get you noticed. Our specialist team are ready and waiting. Get in touch to claim your free website audit and report. Pop in and see us at the Silver Toad Studios in Luton. Find us online at silvertoad.co.uk or call 0800 756 6800. Silver Toad, your best friend for design, print and web.

0: আমরা আবারও ফিরে আসছি। তো আমরা বাংলাদেশের চাইল্ড অ্যাবিউজ এবং কি করণীয় এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের বাংলাদেশ থেকে দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের অভিজ্ঞ মতামত দেওয়ার জন্য। একজন হচ্ছেন বাংলাদেশের ক্রিমিনাল লয়ার এবং আরেকজন হচ্ছেন স্কুল শিক্ষক। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপা, তো আপনি আপনারা ক্লোজিং রিমার্ককে আপনারা কি বলবেন এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম? নুসরাত জাহানার আপু, আপনি আপনি কি বলবেন, মানে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম এই বাচ্চাদের সুরক্ষার ব্যাপারে বা সেফগার্ডিং এর যে বিষয়ে, আপনি আপনার কনক্লুডিং রিমার্কে কি বলবেন?
1: বাচ্চাদের এই বিষয়গুলো নিয়ে বলার হইল শুধুমাত্র যে আমরা আইন বা সঠিক ব্যবস্থা এগুলো সব ঠিক আছে, তারপরও সব দিক থেকে আমাদেরকে মানে সতর্ক থাকতে হবে। সঠিক ব্যবস্থাপনা না হলে মানুষ টাইট হবে না, ব্যবস্থাপনা যদি ঢিলা হয় মানুষও এরকমই হবে, দেশও ঠিক হবে না মানুষও ঠিক হবে না, সবকিছু মিলাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। শুধুমাত্র একটা বিষয় নিয়ে ভাবলে তো দেশ আগাতে পারবে না, উন্নত দেশগুলো সব দিক বিবেচনা করে বিধায় তাদের কোনো হেনস্থর হইতে হয় না। আমাদের সব বিষয় নিয়ে ভাবতে হবে, বাচ্চাদের ফ্যামিলি নিয়েও ভাবতে হবে, বাচ্চাদের আপনার কার সাথে কি করতেছে সেগুলো ভাবতে হবে, আইন ব্যবস্থা আছে ওগুলো ভাবতে হবে, সব মিলে তাদেরকে মানে আপনার ডিসিপ্লিন শিখাতে হবে। বাচ্চাদের ডিসিপ্লিন যদি না জানে তারা কিভাবে কি করবে, ডিসিপ্লিন না জানলে সব বিষয়ে ডিসিপ্লিন জানলে তারা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু জানতে পারবে।
0: ধন্যবাদ আপা, আপনি সুন্দর মতামত দিয়েছেন। আশা করি আমরা এরকম অনুষ্ঠান আরো কন্টিনিউ করব এবং আপনি আবারও আসবেন।
2: আচ্ছা নাদির আপু, এখন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বলেন আপনার মতামত কি?
3: যে আমার ওই যে টাস্ক ফোর্স গঠনটা আমি খুব বেশি চাই এবং এটার মাধ্যমে সবাইকে আমি একটা তাদের ট্রেনিং দিতে চাই। আর একটা লেগে ওই যে প্রত্যেকটা কলোনিতে একটা করে স্কুল চাই। আর আমি বিশেষ করে মাদেরকে অনুরোধ করব যে বাচ্চাটা দুই বছর থেকে বাচ্চাদের বুট টাস্ক ব্যাক টাস্ক এগুলো শিক্ষা দেওয়া উচিত। তারপরে বাবা মা আগেটা শিক্ষা দেওয়া উচিত যে বাবা মা এবং ডাক্তার ছাড়া অন্য কারো স্পর্শ যেন করার অধিকার নাই, এই জিনিসটা তাদের বুঝাতে হবে। এবং পরিচিত যদি খারাপ আচরণ করতে চাইলে তারা যেন না করতে পারে, মানে ছোট ছোট বাচ্চারা না করতে শিখাইতে দিবে, মানে এটা লিখে সাংঘাতিক একটা জিনিস, ওরা তো ভয়ে কিছু বলতে পারে না, এটা লিখে তাদেরকে না শিখাইতে হবে যে অস্বস্তিকর কিছু করলে যেন ওরা না না বলতে পারে, এবং একটু যেন তারা মানে এবং ওই যে জায়গার মধ্যে ঘটনাটা ঘটবে সেখান থেকে যেন চলে আসে এবং বড়দেরকে যেন এই বিষয়টা জানায় যে কি হয়েছে না হয়েছে, বুঝছে? ওইগুলা মানে গুলা করলে আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে একটু উন্নতির দিকে আমরা যেতে পারবো।
2: ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ আবারও মানে এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসবো, আর আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে আবার জয়েন হবেন কখনো ফিউচারে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা ডাইভার্সের সাথে ছিলেন এতক্ষণ আমাদের অনুষ্ঠানে, আশা করি আপনারা আবার আসবেন।
0: এবং আশা করি আমাদের
3: অনেক ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য, অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, ভালো থাকবেন আপা, আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ একটা বিষয়, এবং আশা করি যারাই আমাদের এই আলোচনা শুনবেন তারাও উদ্যোগী হবেন যে এই বিষয়ে কিছু করার জন্য।
2: হ্যাঁ, আপনারা সবাই শুনছেন ডাইভার্স 102.8 FM, আর আছেন আপনারা আমি ফয়সাল এবং আমি কাজলের সাথে। আপনারা যদি কেউ অনুষ্ঠান মিস করে থাকেন ফেসবুক লাইভে, যারা মিস করছেন আপনারা তো যে কোনো সময় আবার দেখতে পারবেন, আমাদের অনুষ্ঠানটা শেয়ার করবেন। আর যারা ওয়েবসাইট থেকে আমাদেরকে শুনছেন তাদেরকে বলছি যে আপনারা লিসেন এগেনে গেলে আমাদের অনুষ্ঠান আবারও শুনতে পারবেন। আপনি যারা বাংলাদেশ থেকে আমাদেরকে শুনছেন তাদেরকেও বলছি আপনারা যদি আমাদের www.diverseFM.com এ যান, আর ওইখানে আপনারা লিসেন এগেনে গেলে আপনারা এই অনুষ্ঠানটা আবার শুনতে পারবেন, শুধু বাংলা যে সিলেক্ট করলে আপনারা শুনতে পারবেন আমাদের অনুষ্ঠান। আচ্ছা আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আর আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন যেভাবে আমি বলেছি সবাইকে, আবার আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন।
0: হ্যাঁ, রিয়া আপা একটা কমেন্ট করেছেন,
2: থ্যাংক ইউ, আমি ওনাদেরকে বিদায় দিয়ে দিলাম।
0: তো রিয়া আপা একটা কমেন্ট করেছেন, ওয়েল আওয়ার নিউ গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট ওভার টু ডেকেডস ইন দ্য ইউকে, সো হি শুড বি ফুলি অ্যাওয়ার অফ দ্য ম্যাটার্স matter it needs to be addressed to him and then see how it achieve
4: acted on.
0: হ্যাঁ না আপা, এটা আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রাইম মিনিস্টার ইউকে তে টু ডেকেড ছিলেন, এখন টু ডেকেড দেখেছেন ঠিকই আছে, কিন্তু উনি কি এখান থেকে নিয়ে গেছেন এটা দেখার বিষয়, কারণ এখান থেকে তো অনেক ভালো ভালো জিনিস শেখার আছে না?
2: আমার
0: মনে হয় এটা এই বিষয়টা তারা সিরিয়াসলি নেবেন, জনাব তারেক রহমান, যদি আপনি আমাদের প্রোগ্রামটা তো শুনবেন কিনা জানি না,
2: তবে হ্যাঁ কিছু আছেন ওই গ্রুপের হয়তো বা এখন আমাদেরকে ফেসবুক লাইভে বা যেভাবে হোক শুনছেন অনুষ্ঠান বা শুনবেন, তিনারা পৌঁছাতে পারবেন ডাইরেক্ট ওনার টেবিলে।
0: হ্যাঁ হ্যাঁ, না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা একটা সোসাইটির কতটা সভ্য বা কতটা মার্জিত বা কতটা নৈতিক এটা নির্ধারণ করবে ওই সমাজের বাচ্চাদের কতটা প্রোটেকশন দেওয়া হয়, বা ওই সমাজের যে ভালনারেবল যে গ্রুপ আছে তাদেরকে কতটা প্রোটেকশন দেওয়া হয়। কারণ বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন যেন মানে যত দিন যাচ্ছে বাংলাদেশটা যেন আরো নেগেটিভ হচ্ছে, মানে এইসব যে আপা যে বলছে যে নৈতিকতার অভাব, হ্যাঁ নৈতিকতার তো অভাব আছে, এবং তার চেয়ে বড় যেটা অভাব হচ্ছে এটা ইউনো ল এনফোর্সমেন্টের অভাব, কারণ কেউ যদি জানে যে দে ইজ এ ল, আমি যদি এই কাজটা করি দে ইজ এ দ্য কনসিকোয়েন্সেস অফ ইট, আই হ্যাভ টু ফেস ইট,
2: কারণ এই দেশে বড় ধরনের কিছু হবে, আমার জীবন নষ্ট হয়ে যাবে, আমি এটা করবই না।
0: এখন মনে করো এই দেশে যে আমরা আছি, আমরা যে কাজ করি, আমরা why do we follow procedures and why do you abide by the law, because we know that there will be, if I don't do it,
2: punishment ache,
0: there is a consequence, I'll lose my job.
2: Ha
0: thik na, to ekta mone korai amader ami je sector e kaj kori ei je safeguarding the protection er je notun je ashche je dolls je deprivation of liberty ekta change ashteche, ha government legislation ekta change ashteche, দেখো চেঞ্জ আসার আগেই কিন্তু আমরা উই হ্যাভ অলরেডি স্টার্টেড ডিসকাশন অ্যাট ওয়ার্ক প্লেস, প্রিপেয়ার আওয়ার সেলফস ইউ নো উইথ স্টাফ, উইথ ম্যানেজমেন্ট, উইথ আওয়ার পার্টনার্স, ইউ নো দ্য সোশ্যাল সার্ভিস, এভরি ওয়ান, সো দ্যাট এভরি ওয়ান নোজ হোয়াট ইজ কামিং, সো দ্যাট প্রিপেয়ার, সো দ্যাট উই ক্যান মিস ইট, ইউ নো। এখন বাংলাদেশে হচ্ছে কি যে যে লয়ারদের কাজ হচ্ছে ল আন্ডারস্ট্যান্ড করা আর ইয়ে করা, কিন্তু যারা বিভিন্ন সেক্টরে কাজ করে তাদের তো দায়িত্ব ল, কারণ এখন এডুকেশন রিলেটেড যত ল আছে একজন শিক্ষক হিসেবে তো দে হ্যাভ টু নো অ্যাবাউট দিস, আদারওয়াইজ হাউ দে গোনা ইমপ্লিমেন্ট ইট। কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি এই লেভেলে নাই এখনো, বুঝছো, এই লেভেলে যায় নাই, কিন্তু এই লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। আপা যে বলছে যে বাংলাদেশে টাকা পয়সার অভাব, বাংলাদেশে অ্যাকচুয়ালি টাকা পয়সার অভাব নাই, বাংলাদেশে হচ্ছে ম্যানেজমেন্টের অভাব এবং ভিশনের অভাব। এখন যদি যারা লিডারশিপে আছে বা গভর্নমেন্ট যারা আছে, কমিউনিটি লিডার যারা আছে, তারা যদি চায় এইগুলো ইমপ্লিমেন্ট করতে, টাকা পয়সা এত লাগে না এগুলো ইয়ে করতে, এগুলো তো তুমি তো যা ইয়ে করতেছো না, মানে যে এই যে ল ইমপ্লিমেন্টেশন, তোমার তো পুলিশ ডিপার্টমেন্ট আছে, তোমার কোর্ট আছে,
2: মানে নতুন করে কিছু বানাতে হচ্ছে,
0: সব প্রতিষ্ঠানগুলোকে তোমাকে ইফেক্টিভ করতে হবে, না
2: অ্যাকাউন্টেবল, তোমাকে
0: অ্যাকাউন্টেবল করতে হবে, যারা এগুলো ইমপ্লিমেন্ট করবে না তাদেরকে তুমি ইউ হোল্ড দেম অ্যাকাউন্টেবল, হ্যাঁ গুড গভর্নেন্স নিয়ে আসতে হবে, তো এটা তো হচ্ছে গভর্নমেন্টের কাজ। এখন এই জন্য তো তাদেরকে you don't need additional fund to implement that, you have already this is ei jonno tomar willingness er dorkar ache, ha to amra jehetu safeguarding niye kotha bolchi ekhane ekta bishoy kajol je tumi to jano je online safeguarding ekta অনেক সাইবার ক্রাইম বা বাচ্চাদেরকে যে অনলাইনে যে গ্রুমিং করা হয়, এখানে অনেক ভিজিলেন্টি গ্রুপ আছে যারা দে অ্যাক্ট লাইক এ, মনে করো একজনকে টার্গেট করলো যে দে অ্যাক্ট লাইক এ আই এম 13 ইয়ার্স ও
2: মানে আসলে এটা 13 না হতে পারে, এটা 50 প্লাস একজন লোক হতে পারে,
0: কারণ এটা হচ্ছে তারা ওই ভিজিলেন্টি গ্রুপগুলো ওই পুলিশের সাথে কোলাবোরেট করে কিন্তু কাজ করে। এই এই কাজগুলো কিন্তু আমি অনেক আগে থেকেই হচ্ছে যে চাইল্ড গ্রুমারদের ধরার জন্য।
2: আমি তোমার কথার মধ্যে বলছি যে আপুরা হয়তো শুনছি প্রোগ্রাম বা বাংলাদেশ থেকে যারা শুনছেন যে আমাদের এদেশে কিন্তু সবকিছু আছে, তারপরও কিন্তু এখানে ক্রাইম হয় হচ্ছে, এখানে কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজ হচ্ছে বাচ্চারা এভরিডে হচ্ছে, কিন্তু ভয় কাজ করে অনেক সোশ্যাল ওয়ার্কার অনেক কাজ একটা মানে কমিউনিটি সবকিছুই কিন্তু হেল্পের মধ্যে আছে, সাহায্য করে,
0: হ্যাঁ হ্যাঁ
2: প্রোটেকশন আছে, হ্যাঁ একটা বাচ্চাকে, হ্যাঁ একটা নেটওয়ার্ক আছে,
0: কেউ যদি একটা ইয়ের মধ্যে হয় they have support
2: আর এটার চট করে কোনো জিনিস তুমি দেখো প্রথমে এটা বের হয় না, কথাটা কেউ জানে না, কিন্তু যখন এটা কমপ্লিট হয়ে যায় তখনই সবাই জানে অ্যাজ এ এক্সাম্পল।
0: কাজল আমি ওই এক্সাম্পলটা দিচ্ছিলাম এই জন্য এখানে যারা আছে দেখা গেছে যে মেইনলি এই মনে করো বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এশিয়ান কান্ট্রি থেকে নতুন এসছে এখানে স্টাডি করার জন্য, বা দেখা যায় কি তারা ইজিলি মেজরিটি, আমি এটা জেনারেলাইজ করছি না,
2: আমি অনেকটা ভিডিও দেখছি তুমি যেটা বলছো, হ্যাঁ
0: আমি এই ইয়েগুলো অনেক দিন ধরে আমি ফলো করেছি এবং দেখে আমি একটা প্রোফাইল ইয়ে করেছি যে why only those certain particular people
2: এদেরকে টার্গেট করে এদেরকেই করা হচ্ছে,
0: টার্গেট করে হোক বা না করেই হোক টার্গেট করা হোক, কিন্তু কথা হচ্ছে যে কেউ মনে করো বাংলাদেশ থেকে আসলো বা পাকিস্তান থেকে আসলো বা যে কোনো ইয়ে থেকে আসলো, সো why they are falling into that, why
2: there is a reason, আমি তোমাকে বলি ওরা কেন এইদিকে যাচ্ছে, কারণ একটা মেসেজ আসছে, ফোন কল আসছে, ওরা ওই মানুষের সাথে কথা বলতেছে, ডেটের জন্য রেডি হচ্ছে, কিন্তু যাওয়ার পর দেখা যায় যে ওটা মাত্র 13 ইয়ার্স ওল্ড,
0: তারা কিন্তু যে মনে করো এই যে তাদের মানসিকতাটা দেখো যে মনে করো যে ফার্স্ট অফ অল why they have gone to that group for example, একটা একটা ছেলে মনে করো এখানে স্টাডি করতে আসছে, for example
2: যাচ্ছে রিজন আছে, তো তুমি আবার দেখো আমি যদি একটা ব্রিটিশ মানে ওর মাথায় এটাই হয়তো এটা মনে হয় ব্রিটিশ একটা মেয়ে হবে আমি এদেশে সেটেল হতে পারবো,
0: না সেটেল হতে পারবে দ্যাটস ফাইন, বাট তুমি যখন তুমি যখন জানলা যে তার বয়স 10 বছর বা 12 বছর,
2: ওরা প্রত্যেকটা ইন্টারভিউতে আমি দেখছি ওরা বলে যে না ও বয়স 10 না আমাকে বলছে ওর বয়স হচ্ছে 22,
0: না তারা তারা কিন্তু ডকুমেন্ট করে, কারণ এই যে তারা যখন আলটিমেট
2: না তারা ডকুমেন্ট করে কারণ তারা ক্যাচ করার জন্য ডকুমেন্ট করে,
0: কিন্তু যে চ্যাটিং এর যে ইয়েগুলো আছে তাদের রেকর্ড থাকে নিয়ে আসে, কিন্তু কথা হচ্ছে এই যে অনেক এডুকেটেড পোলা পাইন যারা ওই ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট পড়ে, কিন্তু কথা হচ্ছে যে লুক তাদের যে মেন্টালিটি বা তাদের যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, হ্যাঁ যে এই যে যে সোসাইটি থেকে আসছে তারা ওইখানে সেরকম অ্যাওয়ারনেস নাই বা এই বিষয়গুলোকে এত সিরিয়াসলি নেওয়া হয় না, যার কারণে এখানে আইসা তাদের ক্যারিয়ার নষ্ট হয়, তাদেরকে ডিপোর্ট করা হয়, তাদের তারা ক্রিমিনাল
2: পানিশমেন্ট মানে শাস্তি দেওয়া,
0: তারপরে তারা এই যে অনলাইনে যে এক্সপোজ হয় হাজার হাজার মিলিয়ন মানুষ দেখে, তো হয় কি এই যে 13-12 বছরের বয়স জানার পরেও তারা মানে সেক্সুয়ালি এক্সপ্লিসিট এক্সপোজিং অনেক কিছু করার অনেক দূর তারা চলে যায়, তারপরে তারা ডেটিং এ চলে যায়, ডেটিং এ যায় দেখে যে না এটা তো আসলে ফেক, হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে এই যে এই যে এই যে মেন্টালিটি শুধু যে এশিয়ানরা হচ্ছে তা না, এই দেশেও
2: মানে
0: এদেশেও হয়, কিন্তু প্রিডোমিনেন্টলি আমি দেখেছি যে ওই যে বাংলাদেশ থেকে বা এশিয়া পাকিস্তান থেকে বা বিভিন্ন দেশ থেকে আসা স্টুডেন্টরা বা
2: অনেক স্টুডেন্ট বা ক্যারিং ভিসা আসছে বা অন্যান্য ভাবে আসছে,
0: এরাই মেইনলি এটার ইয়ে হচ্ছে, মানে
2: আমি এটাকে এদেরকে ভিকটিম বলবো না,
0: ভিকটিম না
2: এটা রাইট হচ্ছে ওদের সাথে,
0: দে ডিজার্ভ দিস কাইন্ড অফ পানিশমেন্ট। তারপরে এখানে যে আরেকটা যে ইয়ে হচ্ছে মানে এটা রিলেভেন্ট এখানে যে অনেক 80s এর দিকে যে এই যে ম্যানচেস্টারে যে যে চাইল্ড গ্রুমিং যে কেস, এটা কিন্তু আবার আসছে, কিন্তু ব্যাক আসছে, এটা নিয়ে কিন্তু এই দেশে অনেক বড় ন্যাশনাল ডিবেট হচ্ছে যে পার্টিকুলারলি এশিয়ান পাকিস্তানি মেইনলি বা বাংলাদেশিও আছে যে তারা টার্গেট করেছে যে ইংলিশ মেয়েদেরকে, আন্ডার এজ মেয়েদেরকে, যে ভালনারেবল যারা আছে তাদেরকে ড্রাগড করে তাদেরকে অ্যাবিউজ করেছে, তো এখন এটা এটা এখন এই দেশের একটা ন্যাশনাল স্ক্যান্ডাল, তারা এটা নিয়ে এখন আবার ইয়ে হচ্ছে যে এই যে বিভিন্ন কমিশন হচ্ছে যে কেন ওয়াই এটা পার্টিকুলার গ্রুপ থেকে পার্টিকুলার কমিউনিটি থেকে এইরকম মেন্টালিটি কেন,
2: আমরা তো এখন বড়দের কথায় চলে গেছি,
0: ওইখানে থেকে যারা ইম্পোর্ট হয় অ্যানাদার কান্ট্রিতে, তারা কিন্তু ওই ব্যাড হ্যাবিট গুলো
2: নিয়ে আসে সাথে করে, হ্যাঁ
0: ওই মানসিকতাটা তারা নিয়ে আসে, তারপরে হয় কি দ্য এন্টায়ার কমিউনিটি ব্লেমড ফর দ্যাট,
2: একজন দোষ করলে দশ জনকে ব্লেম করা
0: হচ্ছে, এজ ইফ লাইক এখন তো ওই যে ফার রাইট গ্রুপ যারা আছে তারা তো এটা এটা তাদের জন্য বড় একটা ইয়া, যে একটা ইস্যু হয়ে গেছে, একটা যে দ্য এন্টায়ার কমিউনিটি কে ব্লেম করার জন্য যে দিস ইজ হাউ দে আর, ইউ নো দে টার্গেট চিলড্রেন,
2: এটা আসলে আরো তো এগুলা চলে আসে ওদের, ওরা তো ছোট বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেয় আরো কত কিছু ওদের মাথায়, মানে ওরা ওরা বুঝে যায় আমাদের কালচারটা এরকম,
0: এক্স্যাক্টলি, অথচ আমাদের দেশে বা এশিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ল আছে সেম এজ হিয়ার, এই দেশে যেরকম ল আছে এর চেয়ে আরো ভালো ভালো ল আছে বাংলাদেশে,
2: কিন্তু কাজ কাজে আসে না, এটাই হচ্ছে,
0: সেটাই সেটা এমন না যে ল নাই।
2: আর আমাদের যে নুসরাত আপু যেটা বলছিল বারবার যে প্যারেন্টসদের সম্বন্ধে, আমি আসলে অনুষ্ঠান আমাদের শেষ হয়ে যাবে বেশিক্ষণ নাই, এর জন্য আমি আবার ব্যাক যাচ্ছি আমাদের আগের সাবজেক্টে। প্যারেন্টসদের আসলে সচেতন হতে হবে, কারণ আপনার আপনি কষ্ট করছেন কার জন্য, আপনি দিন রাত খাটছেন মানে কার জন্য, আপনার বাচ্চার জন্য আর আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য। আপনি যদি ওই বাচ্চাদেরকে আপনি কেয়ার না করতে পারেন, খেয়াল না দিতে পারেন, তাহলে তো আমি বলবো সব কিছু পয়েন্টলেস, তাই না? তো আসলে স্কুল তো স্কুলের জায়গা আছে, স্কুলের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে খুঁটে বের করা। আমার একটা স্টুডেন্ট আসছে ক্লাসে আপসেট, মানে অন্য মনস্ক অন্য চিন্তা করতেছে, ওনাদের দায়িত্ব হচ্ছে খুঁটে বের করা যে কেন এটা হচ্ছে, অত কালকে এরকম ছিল না আজকে কেন, এগুলা নিয়ে চিন্তা করা বা কথা বাড়ানো। আর মা বাবার দায়িত্ব হচ্ছে এই রিপোর্টটা যখন আপনি পাবেন আপনার স্কুল থেকে, আপনাকে ওটার উপরে স্টেপ নিতে হবে, আপনার বাচ্চাকে ভয় না দেখিয়ে আপনি ফ্রেন্ডস হন বাচ্চার সাথে, আপনার বাচ্চা বাইরে যায় একটা কিছু শেয়ার করবে, এর আগে সে আপনার সাথে শেয়ার করুক নির্ভয়ে, তাই না?
0: আর একটা জিনিস বলবো এখানে, যে ফ্যামিলি প্রত্যেক আমাদের পার্টিকুলার আমাদের যে এশিয়ান দ্য ফ্যামিলি স্ট্রাকচার এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে, এখানে সবার ফ্রি অ্যাক্সেস থাকে, হ্যাঁ মামা চাচা খালা সবাই আসো, সবাই মানে কোনো ব্যারিয়ার নাই,
2: ব্যারিয়ার নাই,
0: হ্যাঁ কোনো একটা ডিস্টেন্স নাই, সবাই যা মানে কি বলে শারীরিক ভাবে সবাই
2: একসাথে, মানে তারপর তারপর বিয়ে হচ্ছে একটা বাড়িতে, বিয়ে সবাই একসাথে বিছানা করে,
0: এক্স্যাক্টলি
2: সবাই, মানে এইগুলা থেকে না আদর ভালোবাসা এগুলোতে জায়গায় আছে, কিন্তু এমন কোন মানে সিন ক্রিয়েট করা দরকার নাই যেটা আপনার জন্য হার্মফুল হতে পারে আপনার বাচ্চার জন্য,
0: কারণ বাচ্চাদের প্রোটেকশনের কথা যখন আমরা বলি তখন প্রিভেনশন হচ্ছে একটা বিগ বিগ স্টেপ,
2: বিগ স্টেপ,
0: হ্যাঁ। তো এই যে এখানে যে মনে করো সেফ গার্ডিং এর যে বিভিন্ন প্রিন্সিপল আছে, প্রোটেকশন হচ্ছে একটা ওয়ান অফ দা প্রিন্সিপলস। তুমি এখন ঘটনা ঘটে যাওয়ার পরে তো কাজ করে তো লাভ নাই, বাচ্চার তো যা হার্ম হওয়ার হয়ে গেছে, তুমি ওয়াই ডিড ইট টেক প্রোটেক্টিভ স্টেপ বিফোর হ্যান্ড। তুমি এখন তোমার তোমার বাসায় সবার অ্যাক্সেস আছে, তুমি বাচ্চাদেরকে দিয়ে দিলা, এখন সবাই ইয়ে তোমার কোনো খবর নাই তোমার বাচ্চাদেরকে তারা কিভাবে ট্রিট করছে বা ইয়ে করছে।
2: শুধু বাচ্চাদেরকে দিয়ে দেয়া না, বাচ্চারা যখন ব্যাক আসে, কোনো কোনো বাচ্চা হয়তো আপসেট হয়ে আসছে মানে, কিন্তু মা এটার দিকে কোনো খেয়ালই দিচ্ছে না, বাচ্চা হয়তো বলতে চাচ্ছে কিন্তু বাচ্চা ভয়ে বলতে পারতেছে না, কারণ কি ওই লোক যে এটা করছে সে তো ভয় দেখাচ্ছে, কারণ ই বাচ্চাদেরকে মানে ইজি টু টার্গেট, লাইক বাচ্চাদেরকে টার্গেট করা খুবই ইজি, কারণ ওরা সেন্সিটিভ থাকে, ওরা সফট থাকে, ওরা ভয় পায়, ওরা সবচেয়ে বড় ভয় পায় এটাই, তোর মাকে বলে দেবো তোর মা তোলে দিবে না পিটানি, শেষ, বাচ্চাটা তখনই ভয় পায়।
0: এই যে শেমিং এর একটা বিষয় আছে বাচ্চাদেরকে, যে এইসব বিষয়ে
2: কথা বলা ভালো,
0: তো এই এই যে মা বাবারাই ডিসকারেজ করে, মানে এই যে তুমি বললা যে ভয়ের যে বিষয়টা আছে, এটা তো একটা বিষয় আছে। তো আলটিমেট কথা হচ্ছে যে পরিবার অফকোর্স তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে ইউনো তাদের বাচ্চাদের প্রোটেক্ট করতে হবে, ঘরে সেরকম এনভায়রনমেন্ট দিতে হবে। কিন্তু কথা হচ্ছে যারা সুবিধা বঞ্চিত বাচ্চা আছে, যাদের বাবা মাই নেই, হ্যাঁ যাদের ঘর বাড়ি নেই, তাদের তাদের
2: যেখানে আছে, যেমন ধরো তুমি বললা এতিমখানা মাদ্রাসা না, যেখানে বাচ্চাগুলো থাকে, ওইখানে ওই টিচ মানে যারা হুজুর আছেন বা যাদের আন্ডারে ওরা আছে, এদেরকে নিতে হবে স্ট্রংলি ভালো।
0: আমার মনে হয় যে ওইসব প্রতিষ্ঠানকে গভর্নমেন্ট দে শুড ব্রিং ইট টু আন্ডার দেয়ার কন্ট্রোল ইনস্টেড অফ লিভিং ইট লাইক দ্যাট। কারণ ওইগুলোতে কি রকম অ্যাবিউজ হচ্ছে তো কেউ জানে না,
2: না কেউ তো
0: এগুলো তো আসছে না রিপোর্টে আসছে না।
2: আর আসল কথা হচ্ছে এগুলাতে শুধু মেয়ে বাচ্চাগুলো না, আমাদের অনেক ছেলে বাচ্চাগুলো অ্যাবিউজ হয়।
0: গভর্নমেন্ট প্রোটেকশনে নিয়ে আসার অর্থ হচ্ছে যে গভর্নমেন্ট উইল মনিটর, দে উইল প্রোভাইড নেসেসারি সাপোর্ট। কারণ তারা তো হচ্ছে ওই যে দান খয়রাত মানুষের লীলা সদগা দিয়েই তো চলে না, আমরাই তো দেই, আমরাই তো সাহায্য।
2: কিন্তু আমি তোমাকে বলি, সরকারি

0: পাওয়ারটা খাটায় বেশি,
1: মানে তার মানুষকে সে প্রোটেকশন দেবে। এখানে তো রুল অফ ল না থাকলে যে জিনিসটা হয় আর কি সেটাই হয়। এখন মনে করো ইউকে তে তুমি কোন ব্যাকগ্রাউন্ড বা কত প্রভাবশালী, ইট ডাজন্ট ম্যাটার, ল উইল অ্যাক্ট ইকুয়ালি ফর এভরিওয়ান,
0: সবার সমান।
1: তো এখন এখানে আজকে কেউ প্রাইম মিনিস্টার, কালকে দেখা যায় হি লুজ দেয়ার জব বিকজ দে হ্যাভ ডান সামথিং, অমন্টি সে তার জব হারায় ফেলছে। বাংলাদেশে এরকম কি কোনো ঘটনা আমরা শুনি যে মানে অথচ মনে হয় সবাই মনে হয় ফেরেস্তা, কেউ মনে হয় কোনো ক্রাইমই করে না, সবাই সবাই অথচ বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে এই কাভার আপ, সবাই সবাইকে কাভার আপ করে। হ্যাঁ, এই কেউ কিন্তু
0: আসলে সবাই সবাইকে কাভার করে না, সবাই সবার নিজেরটাকেই কাভার করে বাঁচায়,
1: নিজের মানুষদের কাভার আপ করে। মনে করো যে ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে, মাদ্রাসাগুলো আছে ফর এক্সাম্পল, তো এখানে তো নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না, এখানে তো এই যে ধর্মীয় শিক্ষা তো একটা নৈতিকতাকে উৎসাহিত করা হয়। তো ওইখানে যদি এরকম একটা ঘটনা হয়, কেউ কি শুনছে কখনো যে ওই প্রতিষ্ঠান ওই হুজুরকে জেলে দিচ্ছে, স্বপ্রণোদিত হয়ে তারা হাতে দিয়েছে, এরকম কোনো ঘটনা পাবা না। তারা কি করবে, তারা এটাকে কাভার আপ করবে, কারণ তাদের দুর্নাম হবে, তারা মানে somehow তারা তাদের মতো একটা,
0: যদি কেউ এটা নিয়ে খুব কথা বলে ইস্যু বানায় তাহলে দেখবে যে ওকে অলরেডি ও এমন এগেইনস্ট বানানো হচ্ছে যে এই লোকটা এই এই জগতেরই না,
1: এক্স্যাক্টলি
0: এলিয়েন আসছে কোথা থেকে।
1: এখন মনে করো আমরা যদি
0: বলবে যে এটা ধর্ম মানে না, এটাই তো বলবে
1: যে মসজিদ মাদ্রাসায় বা এতিমখানায় যে অ্যাবিউজ গুলো হচ্ছে এগুলো নিয়ে যদি বেশি কথা বলি
0: তাহলে বলবে যে তুমি ধর্ম মানো না,
1: তুমি ধর্ম মানো না, বা তুমি
0: এটাই বলবে
1: তুমি তোমার হয়তো মানে তোমার এরকম একটা লেবেল দিয়ে দেবে। আর বাংলাদেশে তো মানে ধর্মটাকে এভাবে ইউজ করা হয়।
0: আমরা আসলে এখন যে বলছি আসলে আমাদেরকে রং নেবে না, আমরা বলছি না যে সব মাদ্রাসা সব জায়গায়, কিন্তু যে যে জায়গায় এগুলো ঘটনা ঘটছে আমাদের কাছে তো জানা, সোশ্যাল মিডিয়াতে তো কিছুই লুকানো নাই, তো এর জন্য আমরা এই সাবজেক্টটা তুলছি।
1: কথা হচ্ছে যে এটা তো মানে সব মাদ্রাসার কথা বললেও তো প্রবলেম নাই,
0: না
1: কারণ যদি তোমার
0: ভালো খারাপ তো সব জায়গায় আছে,
1: না না তোমার যদি সিস্টেমে প্রবলেম থাকে, মনে করো এখন আনরেগুলেটেড একটা প্রতিষ্ঠান, কোনো রেগুলেশন নাই, তো এখানে তো অ্যাবিউজ হবেই। এখন তুমি এটা সব মাদ্রাসাই হবে, যদি সবগুলো আনরেগুলেটেড স্কুল হোক মাদ্রাসা হোক ডাজেন্ট ম্যাটার, মানে এটা কি ধরনের প্রতিষ্ঠান, এখানে যদি কোনো রেগুলেশন না থাকে, মনিটরিং না থাকে, সিস্টেম না থাকে, তো অ্যাবিউজ হওয়ার সম্ভাবনা থাকবে না।
0: তুমি মনে আছে কিনা জানি না একটা ঘটনা ঘটেছিল স্কুলে, ওটা নুসরাত জাহান রাফি নামে একটা মেয়ে, ওকে জ্বালায়া মারা হয়েছিল, মানে 80% বার্ন ছিল ওর এক্সাম, লাস্ট এক্সাম দিতে গেছিল মেয়েটা, টিচারের দ্বারা সে রেপড হয়েছে, তখন শি ওয়াজ দ্য পার্সন লাইক ও বলে ফেলছিল বুঝছো, সে রিপোর্ট করছিল,
1: তারপরে তার আমি শুনেছি এরকম ঘটনা, তারপরে ওই ওই মাদ্রাসার সুপার তো কনভিক্টেড হয়েছিল,
0: হ্যাঁ হয়েছিল, কিন্তু এরপরে তো আর কিছু জানি না।
1: হ্যাঁ, তো এইরকম
0: এরকম অনেক অনেক ঘটনা আছে, শুধু মাদ্রাসা না স্কুলগুলোতে আছে, টিচাররা এরকম করে থাকে, শিক্ষকরা আসলে যেখানে আমরা শিখতে যাই, যেখানে আমরা মানে ভালো জিনিস শিখতে চাই যাই, সেই জায়গায় যদি এরকম কোনো ঘটনা বাচ্চাদের সাথে ঘটে ওটা তো আসলেই অনেক হার্মফুল বাচ্চাদের জন্য। হ্যাঁ, আপনারা আসলে শুনছেন ডাইভার্স 102.8 FM, আছেন আপনারা শুধু বাংলায়। আমাদের যাবার আসলে সময় চলে আসছে আস্তে আস্তে, বিদ্যানার্বাট আজকে আসলে অনুষ্ঠানটা ভালো লেগেছে, অনেক কথা
1: আর 5 মিনিট আছে।
0: হ্যাঁ, আমার আসলে জানি না কেন গান গান আজকে আমি বুঝতে পারিনি যে গানটা আমাদের শোনা হয় নাই, বাজানো হয় নাই, প্রথম দুইটা বাজানো হয়েছিল কারণ আমরা ওয়েট করতেছিলাম আমাদের গেস্টদের। আপনারা শুনবেন আগামী রবিবারে আমাদের শো 7টা থেকে 9টা পর্যন্ত, আগামী রবিবারে মনে হয় ফারিজা না তিথি কেউ একজন থাকবে আপনাদের সাথে আগামী রবিবারে। আর আমাদের অনুষ্ঠান যারা মিস করছেন করেছেন প্রথম দিকটা বা যে কোনো, আপনারা আবার শুনতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে, আপনারা ওয়েবসাইটে যখন যাবেন তখন লিসেন এগেনে গেলে আমাদের অনুষ্ঠানটা আবার শুনতে পারবেন আপনারা। আর ফেসবুক লাইভে যারা আছেন তারা আপনারা শেয়ার করতে পারেন, বা আর যে কোনো সময় আপনারা আমাদেরকে আবার এই অনুষ্ঠান দেখতে পারবেন।
1: ফেসবুকে যারা অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
0: হ্যাঁ, এদেশ থেকেও একজন খুব আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, মেসেজগুলো যে দিয়েছিল ওনাকে অনেক ধন্যবাদ, মায়া আর শিল্পী আপনাদেরকে ধন্যবাদ মেসেজ করার জন্য। তোমাকে আমি সবসময় ফয়সাল কিন্তু এখন

0: আমাকে রেখে দিয়ে অপশনাল, আমি আছি। তো টক শোতে কিন্তু সবসময় আমি ফয়সালকে রাখি, আমি না থাকলে আমি ফয়সালকে সবসময় রাখি, কারণ ফয়সাল খুব ভালো কথা বলে। আশোক ভাইও কিন্তু খারাপ না, আশোক ভাইও কিন্তু খুব বলে, কিন্তু আজকে আশোক ভাই খুবই কোয়াইট। তবে আমাদেরকে আমাদেরকে আমাদেরকে অ্যাসিস্ট করছে অশোক ভাই এতক্ষণ ফেসবুক লাইভের বা সব কিছু
1: প্রবলেম হয়, অনেক আপসেট ছিল।
0: হ্যাঁ অশোক ভাই কিছু একটা বলেন,
1: কিছু বলেন আপনি,
0: না আপনি কিছু বলেন অশোক ভাই,
1: আপনার কথা দিয়ে আমরা শেষ করি,
0: শেষ করব। সত্যি বলতেছি অশোক ভাই, আপনি কিছু বলেন আমাদের তো। হ্যাঁ
2: হ্যাঁ ক্যান ইউ হিয়ার মি,
0: বলেন তো। হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: না থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি ইজ আজকে যে অনুষ্ঠানটা আছে সত্যি মানে খুবই ইম্পর্টেন্ট, বিকজ সেফগার্ডিং শুধুমাত্র আমরা তো বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, বাট এদেশেও যারা আমরা অনুষ্ঠান হুন্ডা ইভেন আমরা বাঙালি কমিউনিটির মাঝে অনেকগুলো ঘটনা হইয়া যার ওইটানি কারণ, এবং আমরা অনেকে এইগুলারে আমরা দাফা চাফা দিয়ে রাখি দিই, কারণ মানুষ হুনলে কি তা হইবা কমিউনিটির মাঝে বদনাম আইব, অনেক কিছু হইয়া ব্ল্যাক ইমোশনাল ব্ল্যাকমেল হইয়া এগুলা করা হয় বুঝছেন। কারণ আমি যে সময় আপনার ইয়াত আসলাম ওই বেডফ্রেশ পুলিশের আইএজিত আসলাম, কিছু কিছু ইনসিডেন্ট এবং কিছু কিছু ইয়ে পাইছি, ইভেন ওন ফাদার আপনার সেক্সুয়ালি অ্যাবিউজ ওন ডটার, এইরকম বাঙালির মাঝে ঘটনা আছে
0: অনেক
2: আছে, এবং এদের অনেকগুলো ঘটনা আছে এবং ওইয়া যার, কিন্তু আমরা ওই যে আল্লাহ খুব মানছি উল্লেখিত হইবা দামা সাফা করে রাখি যাই,
0: কিন্তু অনেক জিনিস এদের সাথে ডেটা প্রোটেকশন মানে একটু সাফাইল থাকে অশোক ভাই,
2: না সাফাইল
0: সব তো জানতে পারে না,
2: না জানতে পারে, বাট মেইন জিনিস এদের সাথে খুবই ইজি আপনার জানার, কারণ স্কুলে গিয়ে যদি মনে করে টিচার দেখো স্ট্রেট ওয়ে তারা এখানে একটা যেমন যে সেফগার্ডিং বোর্ড আছে মাল্টি এজেন্সি যে হাব আছে,
0: আমি আমি করে আমার কি যে আমি করে আমার কি যে যে কোনো জিনিসের একটা অ্যাকশন ল এদেশ মানে সবটার একটা ইয়ে আছে ওয়ে আছে, কিন্তু ইউএফ মানে আশেপাশের মানুষের খবর হইতে পারে না,
2: না আশেপাশে হইতে পারে না, বাট আমরা স্পেশালি আমরা কমিউনিটির জিনিসটার বেশি ইয়ে করা হয়ে যায় অথবা এটারে মানে বেশিরভাগ এটার মানে কিতা হয় মানে আন্ডার দ্য কার্পেট ইয়ে করিয়া রাখা হয়ে যায়, কারণ যারা কেউ শুনতো না বা এতে গিয়া হয় কিতা, বাট আমার অনেক বাচ্চারাও ডরাইয়া বাচ্চা নিতরে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় যদি হোস্টে এই যাব সে যাব নানান ধরনের, বাট স্কুল লাইন তো অনেক সময় অনেকগুলো ইলা ইনসিডেন্ট যায় আপনার স্কুলও বুঝছেন, এবং যে I was saying that the safeguarding board jekta ase jelo multi agency ekta shudhu ek agency nai joto gula agency ase sob gula involved ektat just simple age to asil apnar jodi police hoyta police to onekta action nilo ki na nilo na nile tiktar khu janto na kintu ekhon ar since victoria columbia incident taki eta hoye geche ge ekhon sob kintu ek hoye kam korba ek report jaibo shobor geche ebong social service involved local authority involved police involved certain voluntary sector organization involved mani shob jara asoni kano sara involved hoy jangi doctor nhs involved doctor surgery doctor involved so ete ge hoy kitap na je nishkula rekhwa lokaito pare na bujhni but bangladesh je jinish hoyse like obviously safeguarding is not a priority
3: no
2: for government hokar yohoka and I think Faisal bhai was saying that ekta simple ekdom saile ekta kono is cost oto costly nai ekta jodi online jela ikano ase online plus physical apna jo ase safeguard training ekta online training jodi kora hoy jay ge mandatory for everyone jara tomar yot kham korba ba chinto lage kham korba be it schools voluntary sector hok or college whatever je jara ba chinto lage kham korba they must complete the mandatory safeguard training prior to joining the job.
3: Yeah, exactly.
2: Which in either one of the horizon, online training is nothing. You have to do 2 hours, 3 hours, you have to do just online. Exactly. Just awareness raise for your life. Which in online training, you have to do a degree, but it's just the awareness raising. If you have online training, you have to do 2 hours, you have to spend for it. The amount of knowledge gained, it's beyond anyone's imagination. Exactly. So that's something that and obviously someone will have to take advantage, and one of the comment amra Ria sister Ria made a comment is really valid comment Tariq je bortoman prime minister tanto idesh theke doi jog asla ebong lot of things he is implementing ebong tan asar bebar kintu ekhon dekhon je odeshor jala change hoyse apnar oni ase nishnia so and he is implementing lot of the stuff from odesh theke in bangladesh ekhon tan yokhora so asha kori that he will take
0: tanikta
2: yokhora ekta safeguarding jodi even I think tamra je lawyer sister asla tan hoychen je she would like to see there is a safeguarding ekta board koroito
0: যেখানে
2: ট্রেনিং সাইন টাস্ক ফোর্স যদি করা হয় যায় সেফগার্ডিং I suppose. This is something, it could be just a start anyway. So, no, thank you anyway. As I said, asker je onushtan apne apnara je horson, it was really good. I think we are a few minutes over, so we need to go. So thank you everyone for listening. Thank you, bye.
0: Assalamu alaikum.
4: The Hottest Chart with Stuart Cameron. 20.